আকাশ পানি কৈলা শহর, আজ বৃহস্পতিবার, 22শে শ্রাবণ 1948 শকাব্দ, 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 52 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।

রচনা থেকে পাঠ। আমাদের বাড়ির নিম্নী গঙ্গা প্রবাহিত, বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময়ে কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত, আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। প্রতিদিন জোয়ার ভাঁটায় বাড়ি প্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম, ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আছাড়িয়া পড়িয়া

0: কুলুকুলু গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত। যখন অন্ধকার গাঢ়তর হইয়া আসিত এবং বাহিরের কোলাহল একে একে নীরব হইয়া যাইত, তখন নদীর সে কুলুকুলু ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। কখনো মনে হইত এ যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না, তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। তখন ভগীরথের গঙ্গানয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদয় হইত। তাহার পর বড় হইয়া নদীর উৎপত্তি সম্বন্ধে অনেক ব্যাখ্যা শুনিয়াছি, কিন্তু যখনই শ্রান্ত মনে নদী তীরে বসিয়াছি, তখনই সে চিরভ্যস্ত কুলুকুলু ধ্বনির মধ্যে সেই পূর্ব কথা শুনিতাম, মহাদেবের জটা হইতে। একবার এই নদী তীরে আমার এক প্রিয়জনের পার্থিব অবশেষে চিতানরে ভস্মীভূত হইতে দেখিলাম। আমার সে আজন্ম পরিচিত বাৎসল্যের বাস মন্দির সহসা শূন্যে পরিণত হইল। সেই স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোন অজ্ঞাত ও অজ্ঞেয় দেশে বহিয়া চলিয়া গেল। যে যায় সে তো আর ফেরে না, তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথা যায়? আমার প্রিয়জন আজ কোথায়? তখন নদীর কলধ্বনির মধ্যে শুনিতে পাইলাম, মহাদেবের পদতলে। চতুর্দিক অন্ধকার হইয়া আসিয়াছিল, কুলুকুলু শব্দের মধ্যে শুনিতে পাইলাম, আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যাই, দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। একদিন আমি বলিলাম, নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য, পুরাতনের মধ্যে কেবল তুমি। বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়াছ, এক অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ? জানি না। আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। শুনিয়াছিলাম উত্তর পশ্চিমে যে তুষার মণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। আমি সেই শৃঙ্গ লক্ষ্য করিয়া বহু গ্রাম জনপদ ও বিজন অতিক্রম করিয়া চলিতে লাগিলাম। যাইতে যাইতে কুর্মাচল নামক পুরাণ প্রথিত দেশে উপস্থিত হইলাম। তথা হইতে সরজু নদীর উৎপত্তি স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহার পর পুনরায় বহুল গিরিবহন লঙ্ঘন পূর্বক উত্তরাভিমুখে অগ্রসর হইলাম।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গান।

ভক্তিমূলক গান শুনলেন, গিয়েছেন ইন্দ্রজিৎ। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠানে ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গান, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টাতে রয়েছে লাইভ সুরের ভেলা। উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুল 12:05, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, দুপুর 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 ছায়াগীতি, 1:00

30 মিনিটে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ শুনবেন, মাতৃবন্দনা 2:40, 2:15 রয়েছে ছড়ার গান মনসা মঙ্গল 2:30, 3টিতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন আইন অধিকার, রাত 8:30 রয়েছে মিক্স মেলোডিজ, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 9:15 রয়েছে গজল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু করছি সুপ্রভাত সংবাদ শিরোনাম। টেট বোর্ডের অকর্মণ্যতায় শিক্ষক নিয়োগ অনিশ্চয়তা, সোনাজয়ী অস্মিতা কাল গ্রামের বাড়ি সোনায় ছড়িতে গেছে। বিদ্যুৎ বিল সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ ইঙ্গিত মন্ত্রীর, বিজেপির সঙ্গে সংঘাত তীব্রমথা, ভিলেজ কমিটি ভোট অনিশ্চয়তায়, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসছে মানিক সরকার।

ত্রিপুরায় ই গ্রাম স্বরাজ 1194 পঞ্চায়েতই যুক্ত হয়েছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, আমেরিকার দাদাগিরিতে উদ্বেগ, বিজ্ঞাপন ও প্রচার কেন্দ্রকে ছাপিয়ে গেল যোগী সরকার। স্বাধীনতা দিবসে দিল্লিতে নাশকতা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে তারেক রহমানের বৈঠক। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। নির্ধারিত সময়ে বেতনের দাবিতে প্রতিটি জেলায় ডেপুটেশন প্রদান করা হয়। সমগ্র শিক্ষা প্রকল্পের হর ঘর তিরঙ্গা অভিযান, উদয়পুরে বর্ণাঢ্য

সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। লালসিংহুড়া গ্রাম পঞ্চায়েত অফিসে সংস্কৃতির লাটি উঠেছে। ধর্মনগরের রাজপথে লাল ঝড়, রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের স্মারকলিপি। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ জনতার হাতে আটক সাই কর্মীরা।

রাজস্ব প্রেক্ষাগৃহে তিরঙ্গা বন্দে মাতরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শহীদ ক্ষুদিরামের জন্মভিটি উন্নয়নে 5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন শুভেন্দু।

আন্তর্জাতিক মঞ্চে রাজ্যকে গৌরবান্বিত করছে জুডোকো অস্মিতা। মুখ্যমন্ত্রী উদয়পুর অমরপুর 66,545টি স্মার্ট মিটার। জেনজির উদ্দেশ্যে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ড সম্পূর্ণ সুরক্ষিত, চীনা আগ্রাসনের দাবি উড়িয়ে সেনার বিবৃতি। 552 পদে লোক নিয়োগ, সরকারি চাকুরিতে পিআরটিসির বদলে রাজ্যের স্কুলে 5 বছরে পঠন পাঠন শংসাপত্র। রতনলালের অভিযোগে স্বীকার করেও সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন মানিক দে। বিক্ষোভে উত্তাল গান্ধী স্কুল এলাকায়, একাংশ জনস্বার্থ গোষ্ঠী রাজ্যে অস্থিরতা তৈরি করছে। মুখ্যমন্ত্রী বামুটিয়া জেলাস্তরীয় এইডস নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ক্যানভাসে ভারত বিশাল গড়ে বসে আঁকো প্রতিযোগিতা।

উদ্ভাবন টেবিলে রাখা জাতীয় পতাকা নির্বিচ্ছিন্নভাবে নড়বে। রাজ্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। অনিমেষ বিদ্যুৎ বিল নিয়ে উদয়পুরে ক্ষোভ, CPIML-এর বিক্ষোভ। ঋণের ক্ষেত্রে বাধা কমানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। সিরিজে চোট আঘাতের জন্য দায়ী করা হচ্ছে খোদ IPL কি? আবেগে উৎসাহে দৃশ্যমুখে অস্মিতা বটন। প্রথম টেস্টের লক্ষ্য দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা। ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক নতুন জটিলতা সৃষ্টি। সুনীলের জামিনের আর্জি খারিজ। ভারতের তিরঙ্গা অসংখ্য বীর এবং শহীদদের রক্তের ইতিহাস। মুখ্যমন্ত্রী নির্বাচনকে হাতিয়ার করে চুক্তি বাস্তবায়নের কৌশল মথা। আমতলী বাইপাস সড়কের উপর গড়ে উঠেছে একাধিক নেশার গোডাউন। জনগণের বিভিন্ন অংশকে ঐক্যবদ্ধ না করার CPM আজ জনবিচ্ছিন্ন। ধর্মনগর হাসপাতালে নিরাপত্তা কর্মীদের ধারণা, 11 মাস বেতন নেই।

শুনলেন সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়া ও কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে সাড়ে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 52% হতে পারে।

বৃষ্টির পরপর সবজি ক্ষেতে জল নিষ্কাশন নিশ্চিত করতে জমি উঁচু অংশ বাঁধ ও আইল খুলে দিতে হবে। ভেজা ও জলবদ্ধ মাটিতে ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে, কারণ এতে গাছের শিকড় ও মাটির কাঠামোর স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। ফসলের পাতায় গলি পুলি ও কাদা জমলে তা কার্যকরভাবে সালোক সংশ্লেষ করতে পারে না, তাই পাতার উপর জমে থাকা পুলি ধুয়ে ফেলতে পরিষ্কার জল স্প্রে করা যেতে পারে। গাছকে সোজা রাখতে এবং শিকড়ের মাধ্যমে পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা বাড়াতে পরিষ্কার আবহাওয়ায় 2% ইউরিয়া দ্রবণ অথবা জলে গুলে এনপিকে স্প্রে করা যেতে পারে। আর্দ্র এবং ভেজা মাটি ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য অনুকূল। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, অনুমান করে ছত্রাকনাশক প্রয়োগের পরিবর্তে বিশেষজ্ঞদের পরামর্শে প্রতিরোধমূলক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। চাপান সার হিসেবে ইউরিয়া কানি পিছু 10 কেজি প্রয়োগ করতে হবে এবং জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরে রাখুন। যেখানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বৃষ্টি কমে গেলে সার প্রয়োগ করুন।

সুপ্রভাত, এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী দেবাশিস রায়।

0: শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী ছিলেন দেবাশিস রায়। আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। ডঃ সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইনস্পে

52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্টআপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্টআপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর বি আর আম্বেদকার সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্র সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে, সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সে মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশে জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ উদ্ধার কাজে বাধা দিচ্ছে। রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
রাশিয়ার নভোরোভসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন

নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দুটি ফ্রিগেট সহ রাশিয়ার চারটি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি এসসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে, আগামী মাসের 13-17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামসের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময় আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ঊনকোটি জেলায় কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে চাকরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে পাঁচ বছরের এক নাগাড়ে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসি বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। পর্যটনমন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে আড়াই গণ্ডা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জনস্বার্থমূলক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পর্যটনমন্ত্রী। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধন বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। এই আইনটি রাজ্য সরকারগুলিকে সমবায় উন্নয়নে নিযুক্ত যে কোনো সংস্থাকে নিগম থেকে তহবিল সরবরাহের অনুমোদন প্রদান করে। নিগম এই বিলের মাধ্যমে সরাসরি যে কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিযুক্ত সংস্থাকে ঋণ এবং অনুদানও প্রদান করতে পারবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকের শিলাছড়ি সীমান্তে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি চলছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান, রেলস্টেশন ও সীমান্ত এলাকায় নিয়মিত চেকিং ও তল্লাশি চালানো

লাগানো হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির ও জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিডিও কৃত্তিকা সাহা সহ প্রশাসনের আধিকারিকরা। ব্রজপুর, উত্তর ব্রজপুর ও মধ্য ব্রজপুরের বাসিন্দারা শিবিরে অংশ নেন। খোয়াই জেলার তুলাশিখরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পদ্মরাম জামাতিয়া সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এইডস সংক্রান্ত পরামর্শের জন্য টোল ফ্রি 1097 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়। পরে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে পতাকা বিতরণ করে একটি সচেতনতা র্যালির সূচনা করা হয়। খেলার খবর। কমনওয়েলথে জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেগে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়ার মনুরমুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁর গ্রামে যাওয়া হয়। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা রাজ্যসভা নিয়ে গসিমংনি বিশেংতই সংসদ বসং তাংসুরু হামক্রাইনি গমস নামফির মং বিল নৈ সাই নৈ চিদ পাস অংখা লোকসভা বসকাংন অবিল পাস অংখা অবিল নাইখংনি স্নাম খরস নামজাক মানে অবিনী সামংবতাং তৈ দুলনানি সেবরিওয়ানো অকেরং হাস্তে হাপাং রকন তাংসুরু হামক্রাইয় গদাল জাক জে সামো থানো ফানো নাইখংনি সিমি তহবিলনি সেবনাহানানি গসিমং ইয়াফারানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া শাখা স্রংনাই রকনি ককন খবুই জে সাও কক বুমানতী কক লাম সারাইনানি বাকই তাই সংসদ আদং রকনি তিসাজাক জে সাব সঙ্গমনি কক ফিরমং রানি বাকই হাপাং বেবাক নিয়ার তঙ্গ সংসদনি ফাতার ককমা থুমনাই রকন কক সাপরুম মোসাং শাহ অ কক্ন শাখা রি নাইখং তিনি দিল্লি কতালো সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম মঙ্গই কাইশা আলাইদা পান্ডা সংসাওয়ানো হাকতনি ইয়াক থান্দে স্নামখরবাই গদাল জাক ব্রী রকন বরম ইয়াফারনা তৈ বরকনি খা থাংসা জাকনাই লাম রুমুং রংমুং তৈ সাকথার মুং রমৈতি সানানো নাহারৈ অ পান্ডা সংসামানি পান্ডাও রি নাইখুংনি তাংকরা নীলম সামিরাও মানজাগানো নাইখুংনি বখাকতৈ সাজাখা পান্ডা খরক সারানি গবাং ব্রী রক বরকনি সামুং তাংমানি খা থাংসা জাকনাই কক রকন সাই খনারওয়ানো উনকৌটি হাঙ্গর কৈলাসহরনি ডলুগাও কুচুকুক মাধ্যমিক রংনখলাও তিনি জুদা জুদা হামক্রাই গিনাং তাংবতাংন চেঙ্গৈতে কুনালা কাইমানি পান্ডা সংসার জাগানো পান্ডানো চেঙ্গৈ দিবানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাবুক নিশিমি হাস্তেব হাপাংনি সেবক মাননি বাকি পিআরটিসি নাংসকনাই ইংলিয়া আবনি থাইও সেবক রুতুংনাই রক হাস্তেনি জেসা রংনকনি পুইলা নিশিমি রেমচিনী জরা স্রংমানি জরানি বিশিকবাণী চয়াউই রংনি সেবনাহারমানি সিনিমুং ব্লাই টংনানি নাংনাই মিয়া হাস্তে মন্ত্রীসভাও অ ককচং মুং নাহারজাখা বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংনক কতর ককতুমা থুমনাই রকনি থুম মন্ত্রীসভানী অ ককচং মুংনি ককনন সাইখনারকা হাস্তে হাপাংনি সেবক মাননাও পিআরটিসি নাংসক মানতই দিল্লিনি খড়কসা বরক ত্রিপুরা কুচুকুক দরবার নগ কয়মুং রুমানি ইয়াগুলো পিআরটিসি নি নাংমানি বাবাইনতই দরবার নক নি ওয়ানসগৈ নাইফিরানি দাগিমুং নরগৈ অ ককচংমুং নাহারজাখা বতৈ বসাকা মন্ত্রীসভাও নাহারজাক জুদা জুদা ককচংমুংনি বিশিংতঙ্গ হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ কাইবারা বাচিনি বুকচা আসুক থাইও সেবুক ক্লাংজাকনানী

0: ছয় সিমংতাই তাংসেব মন্ত্রী অনিমেষ দেববর্মা মিয়া আগরতলানি প্রজ্ঞা ভবন সংসাজা কাইসা পান্ডাও তৈ খুং বাচি রংনকনি ডিএন এক্লাবন ফিয়গৈ রেখা আবাই হাস্তেও ডিএন এক্লাব বাংখা কাইনৈরা স্নি চিনই পান্ডাও বসাকা অক্লাব রকনি বিশিংতৈ থিনাংনি আচাই সংনি থালি ছয় সিমংনতৈ সিসামুং বিরজাকনাই ইয়কমা সালনো বসকাঙ্গতনি গুমতি হাঙ্কর গনাঙ্গই নাইমথাংনি কারাক যুগালিমুং নাহার জাখা হাঙ্কর পুলিশ সুপার অনির্বাণ দাস মিয়া সাকা করবুকনি শিলাছড়ি আরি আমচাইয় বিএসএফ তাই পুলিশনি কারাক মরকমুং খাইজাগৈ তঙ্গো হাঙ্করনি নাংকুকমা থাই রেল স্টেশন তৈ আরি আমচাইয় চয়াউই রুতুকমুংনি সামুং তাংজাগৈ তঙ্গো ইয়কমা সালনো তংকচাংনি বিশেংতৈ পাইরিনানো নাহারিনো অসাকথারমুং হনে সাকা হাঙ্কর পুলিশ কামিনী লুকুরকনি থানী হাপাংনি সেব সগৈরেনাব সিপাহী জলা হাঙ্কর নাইকল ফাংনি চেতন বাই ব্রজপুর কামি পঞ্চায়েত নখলাব মিয়া নাইকল ফাংনি শিবির তাই জনশুনানি সংসার জাখা সাখাম হুকবার মালমাতানো খুবই জুদা জুদা নাইখুংনি বখাকতৈ সেব ইয়াফার জাখা অ শিবির সাখাম চেরি নাই বিথিব বাক জাখা আরও মানজাখা ইয়াকবারা হাঙ্কর নাইকল ফাং সুভাষ দত্ত ভিডিও কৃত্তিকা সাহানো খবৈ তাই কুমনি লুকুরক খোয়াই হাঙ্কর তুলাশিকরনি সীতেস মুকুমু কমিউনিটি হল মিয়া হাঙ্কর বেরেমনি এইডস হজাকমুং সামুং বতাং চেঙ্গেরি জাখা পান্ডানো চেঙ্গেরিখা খোয়াই হাঙ্কর নাইকল ফাং রাজাত পান্ত আরও মানজাখা ইয়াকবারা হাঙ্কর নাইকল ফাং অবেদা নন্দ বৈদ্য হাঙ্কর নি সাখাম অফিসার অকরা ডক্টর পদ্মরাম জমাতিয়ানো খবৈ সাখাম নাইখুংনি অফিসার রক এইডস নতি কক বিটি নাহার নব টোল ফ্রি নম্বর 1097ক রংনানি কবকমুং বন আরক জাখা কমনওয়েলথ জুদুও পুইলা রাংচাং মেডেল মাননাই অস্মিতা দেনো মিয়া সালগ্রাহাঙ্কর নাইকল ফাংনি বেখাকতৈ বিনি বাই থাংনি কামি দক্ষিণ সুনাইশ্বরী ও বরমিয়া ফারজাখা বিলোনিয়া মনুরমুখ রেশমি আউলিনি জুদা জুদা লামা বেড়াইমানি আগুলো বিনি কামি ও থাংকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাব ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব কোপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমাব ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব নৈশা গোলনি ফেরবাই রামকৃষ্ণ সেবাশ্রম মেচেনখা তাবুংন বাতিবানী ককতুমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি 2.5 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসিনি তামৈ সতি ব্রৈচি বাব
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শুরু হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মিতা হক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মিতা হক। আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ইন্দ্রনীল সেন।

0: के उसका अंतरा है दरा दा दरा रा। अब ये क्या उल्टी ही हरकत है, हम लोग जो गाते हैं दरा तारा दरा ता।
1: আকাশবাণী কৈলা শহর, এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, সুরের ভেলা।

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলা থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের পূর্বের অনুষ্ঠানে। ফোন করবেন 03824295192, এই নাম্বারটি ডায়াল করে শুনবেন আপনার পছন্দের যে কোনো বাংলা গান।

0: নমস্কার।
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার, বলুন আপনি।
1: আমি সঙ্গীতা দেব না চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা,
1: তো দাদা আজকে আমি গান শুনতে চাই, আধুনিক গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে ও আমার চন্দ্রমল্লিকা।
0: আচ্ছা,
1: আর আমার সঙ্গে রাজেন্দ্র ভাই, পিন্টু ভাই, বুলটি দিদি ভাই, আর লালন ভাই, বাদল ভাই, জহর দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই, বরুণ দাদা, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো
0: নমস্কার,
1: হ্যালো
0: বলুন
1: নমস্কার
0: বলুন।
1: লেভেন,
0: হ্যাঁ বলুন,
1: শুনতে পাচ্ছেন কথা আমার কথা?
0: শুনতে পারছি, আপনি বলুন।
1: আমি ইচ্ছামতী চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিউনি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আর প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর এই অনুষ্ঠান শুনছে সবাইকে নমস্কার। আর আজকে আমাকে গান শুনিয়ে দিন দাদা, একটি দেশাত্মবোধক গান শুনিয়ে দিন, যে তোমরা এখনো ঘুমাও বানে সে চমড়া গাঙ্গে, তোমরা এখনো ঘুমাও, এই গানটি শুনে দেবেন। আর দেখুন, এখন হয়তো বা কয়েকদিন আমরা দেশাত্মবোধকের গান শুনবো, কারণ যেহেতু আমাদের মানে ভারতবর্ষে আমরা পালন করবো 15ই আগস্টে 80তম স্বাধীনতা দিবস, ঠিক না? আর একটা কথা বলি আপনাকে, যেহেতু আজকে আপনি এসেছেন, গতকালও বলার ইচ্ছে ছিল যে আপনি আসলে আপনাকে বলবো, যদি মানে আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা দেখবেন যে 15ই আগস্টের নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে যদি কিছু অনুষ্ঠান করতে পারেন তাহলে লাইভ ফোনিং হলে একটু ভালো হবে, কারণ তখন হয়তো বা আমরা যারা শ্রোতারা আছি আমরা আপনাদেরকে ফোন করবো, বা অন্য শ্রোতাদের যে দেশের প্রতি ভালোবাসা বা দেশ মাতৃকা সেটা আমরা বুঝতেই পারবো, সেটা নিয়ে যেহেতু অনুষ্ঠান করার কোনো কিছু করতে পারেন তাহলে দেখবেন একটু চেষ্টা করে, যদি পারেন আর সম্ভব হয়, নাহলে তো আর কিছু করার নেই, ঠিক না? হ্যালো,
0: হ্যাঁ ঠিক আছে
1: দাদা,
0: সেটা কতটুকু করা যাবে আমি তো বলতে পারছি না। বলুন না, আজকে আজকে বলুন, কালকে বলুন, কালকে তো লাইভ আছে, এই অনুষ্ঠানগুলো তো বলা যায় স্বাধীনতা দিবস।
1: দেখুন দাদা, এখন তো বর্তমানে চলছে হর ঘর তিরঙ্গা যাত্রা অভিযান, 9 তারিখ থেকে শুরু হয়েছে আগস্টের, এখন চলবে 17 তারিখ পর্যন্ত। আমরা তো যতটুকু সম্ভব মানে সময় নিয়ে আমরা আমাদের গতকালকে আমি এক জায়গাতে গিয়েছিলাম, সেই সামিল হয়েছিলাম, কিন্তু আজকে আবার সামিল হতে পারিনি, আজকে একটু বাইরে এসেছি যদি যদি মানে খুঁজে করছি। আগামীকাল অত বাড়িতে থাকবো তাই অংশগ্রহণ করব, তাই আমি সেটাই বলি যে শ্রোতাবন্ধুদেরকে যাতে কিছুটা অংশগ্রহণ করার জন্য, কারণ দেশ আমাদের মা, ঠিক না? তাই মাকে তো আমাদের সেবা করতে হবে, যেহেতু বন্ধুকে মাতৃবন্ধনী দিতে হবে, হে মাতৃভূমি তোমাকে প্রণাম করি, তোমার প্রশংসা করি, বাবার মাথা দিয়ে যায় হয়। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাকে আবারও আমার তরফ থেকে নমস্কার জানাই, সুস্থ থাকবেন। আর শ্রোতাবন্ধুরা আপনারা শুনতে থাকবেন আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান, আর আপনারা ফোন করবেন, কথা বলবেন, সবাইকে নমস্কার, ধন্যবাদ।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: নমস্কার,
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রিপার।
0: আচ্ছা,
1: আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন?
1: হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। আর আপনাদের আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আমি তো 2 সপ্তাহ পরে পরে ট্রাই করি, কারণ শ্রোতা বন্ধুদেরকে আমি মকা দিয়েছি আসার জন্য।
0: আচ্ছা,
1: কারণ এক শ্রোতা বন্ধু যদি প্রত্যেক দিন ফোন করেন তাহলে বাকি শ্রোতারা তো লাইন পান হবেন না। তাই আমি আমি বলছি শ্রোতা বন্ধুদেরকে একটু দেখে বলছি, আপনারা এক সপ্তাহ ফোন করবেন না, দুই সপ্তাহ ফোন করবেন না, শ্রোতা বন্ধুদেরকে শরীরগুলোতে সুযোগ দিন ফোনে আসার জন্য, ঠিক না?
0: আচ্ছা যাই হোক, আমরা তো এরকম করে বলতে পারি না যে আপনি আজকে ফোন করবেন, কালকে করুন, পরশু দিন করবেন না, এরকম বলতে পারি না। এটা শ্রোতাদের নিজের বিবেচনার বিষয়। হ্যাঁ, তিনি প্রত্যেক দিন করবেন নাকি মাঝে মধ্যে করবেন নাকি সকলকে সুযোগ করে দেবেন না দেবেন না, এটা একান্ত ব্যক্তিগত তাদের বিষয়। এরকম কোনো মানে চাপিয়ে দেওয়ার নিয়ম অন্তত পক্ষে আমাদের কাছে আপাতত নেই। তো এটা আপনি বলেছেন, আপনি বলেছেন, সবাই শুনেছেন, এবার বলুন কি গান শুনবেন বলুন।
1: ও ঠিক আছে, এবার আমি গানের প্রসঙ্গে চলে আসি।
0: হ্যাঁ,
1: আর আমি একটি গান শুনবো, তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। গানটি অবশ্যই গেয়েছেন কুমার শানু।
0: তুমি যদি
1: তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে।
0: তুমি যদি থাকতে?
1: হ্যাঁ
0: আচ্ছা, হ্যাঁ এটা শোনাচ্ছি আমি আপনাকে। আর কিছু বলবেন আপনি?
1: বলছি তো মানে আপনাদের ওখানে আবহাওয়াটা কেমন হচ্ছে?
0: আবহাওয়া?
1: হ্যাঁ,
0: আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, এখানে রোদ আছে, আকাশে মেঘেরও ভাব আছে, সমস্ত কিছু মিলিয়ে একটা মিশেলি আবহাওয়া আছে শ্রাবণ মাসে যেমন। আচ্ছা
1: ঠিক আছে,
0: সকলের জন্য যাচ্ছি, শুনুন,
1: রাখছি স্যার, নমস্কার।
0: হ্যাঁ।

0: নমস্কার
1: নমস্কার স্যার, আমি রাবেন্দু শেখ মাঠে কাছে বলছি।
0: বলুন।
1: শুনবেন এবার ডাকবো কোমর গাছকে শুনবেন, ও মজুরিকা রাত্রিতে শুনবেন, আর বলাকে শুনবেন টাকাওয়ার পাড়া জীবন রাতে করে শুনবেন, আর যদি মনে যাটা বন্ধু দদল আর জলা বর্মন আরও শুনবেন, আরও শুনবেন পশ্চিমবঙ্গকে শুনবেন, লালন খারাবি বাদল পাটিয়ান আর কমলবুকে শুনবেন, নিরঞ্জন দাদু আকাশ পানীয় কল্যাণে কথা দেখি আর শুনি সবাই নিয়ে শুনবো আর কি।
0: ছবির নাম, ছবির নাম কি বললেন আপনি?
1: সাগরিকা, সাগরিকা
0: সাগরিকা ছবির এই গানটি আমি পাইনি।

0: হ্যাঁ,
1: সোমামিত্র,
0: শ্যামল মিত্র গেয়েছেন, শ্যামল মিত্র গেয়েছেন।
1: হুম,
0: বলছি গানের শিল্পী কি শ্যামল মিত্র? আচ্ছা, শ্যামল মিত্রের কণ্ঠে আমি পাঠাচ্ছি এটা।
1: রাগি,
0: ঠিক আছে,
1: নমস্কার,
0: নমস্কার,
1: ভালো থাকবো,
0: হ্যাঁ
1: নমস্কার,
0: হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো,
1: নমস্কার, বলুন।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন আপনারা সবাই?
1: হ্যাঁ হ্যাঁ, আছি।
0: আর আজকে একটা গান শুনতে চাই। গান গানটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। গানটা হলো এরকম, হরে রে রে রে রে আমায় হে রে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে রে রে রে আমায় হে রে দে রে দে রে, এরকম গানটা। আর আর একটা কথা বলি যে লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস, লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস, বাট দেয়ার উইল অলওয়েজ বি এ সানরাইজ আফটার এভরি সানসেট, তাই না? তো অনেকদিন ধরে

আর আর একটা কথা বলি যে লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস, লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস, বাট দেয়ার উইল অলওয়েজ বি এ সানরাইজ আফটার এভরি সানসেট, তাই না? তো অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যে ফোনটা লাগছে না লাগছে না, অনেক ট্রাই করেছি অবশ্যই, হয়তো বা অনেক শ্রোতারা চলে আসেন যার ফলে অনেকটা লাইন পেতে ব্যাগ হয়, তো আজকে ফোনটা পেলাম আর ফোন পেয়ে এটা বুঝলাম যে আনসার্টেনিটিস সবসময় থাকে না, সূর্যোদয় হয়। আজকে পেয়ে গেলাম। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী, তারপর কমরুল ভাই, দেবজিৎ দাস, তারপর নাসির ভাই, আর সজল রামানে, সজল মালাকার, কার্তিক মালাকার, সুমন মহুরি, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। খুব খুব ভালো থাকুন প্রসেনজিদা, ভালো রাখুন। ও হো, একেবারে ভুলে গেছিলাম, পশ্চিমবাংলা থেকে আমার দুজন বন্ধু, বিশেষ করে বাদল দা, বাদল খটিয়াল জি, তারপর ওনার নামটা লালন ঘরানি, ওরা শুনবেন। আর ভালো থাকুন, ভালো রাখুন।

0: नमस्कार। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন বলুন।
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকাশ অসিত হাইজ বলছি।
0: আচ্ছা বলুন বাবু। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা
1: আমি শুনতে চাই অষ্টলেখা ছবি, আমি কলকাতার রসগোল্লা।
0: আচ্ছা
1: ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ।

0: হ্যালো,
1: নমস্কার নেবেন দাদা?
0: নমস্কার, বলুন।
1: চণ্ডীপুর কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: হ্যাঁ,
1: আপনি নিশ্চয় ভালো আছেন দাদা?
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও নিশ্চয়ই ভালো।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা,
1: তো আজকে আমাকে শুনিয়ে দিন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একখানা বিখ্যাত গান 1981 রিলিজ হয়েছিল, ছবির নাম কলঙ্কিনী।
0: আচ্ছা,
1: আর গানটা হচ্ছে একই সাথে হাত ধরে একই পথে চলবো। মহান শিল্পী কিশোর দা আশাজি গেয়েছেন গানটি।
0: আচ্ছা,
1: আর দুর্দান্ত সুর দিয়েছেন শ্যামল মিত্রজি।
0: আচ্ছা আচ্ছা,
1: আর এই গানটা আমি পেঁচাতল থেকে রাজেন্দ্র ভাইকে নিয়ে শুনবো, আর আপনি শুনবেন।
0: ঠিক আছে, পাঠাচ্ছি আমি।
1: নমস্কার দাদা, ভালো থাকুন।
0: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকুন।

0: নমস্কার।
1: হ্যাঁ দাদা নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি সুমন মোহন বলছি, আগরতলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: দাদা আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: আচ্ছা, তো আজকে আমি একটি গান শুনবো, গানটা হলো অচেনা অতিথি থেকে। আর দাদার লাইনটা হলো, খুশির রঙে অনেক দিন হাসি থাকে না।
0: খুশির রঙে,
1: খুশির রঙে যে অনেক হাসি থাকে না, অচেনা অতিথি থেকে।
0: আচ্ছা,
1: যারা আমার সঙ্গে শুনছেন, অনুকুমার ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, আর বুলটি কুমারঘাট থেকে, আর শুনছেন বিশ্বজিৎ দেবনাথ, আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে বসে আছেন তাদের সবাইকে আমি শুনবো আর আপনি শুনবেন।
0: আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি আপনার জন্য।
1: ধন্যবাদ দাদা।
0: ঠিক আছে।

0: নমস্কার। হ্যালো
1: দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি সুশীল সিং সাদর থেকে।
0: আচ্ছা
1: দাদা, আমি একটা গান শুনতে চাই।
0: হ্যাঁ, কি গান শুনবেন?
1: গান হচ্ছে, ফিল্মের নাম হচ্ছে মিনিস্টার ফাফাগেস্ট।
0: আচ্ছা, আর গানটা?
1: দেশভক্তি গান, এটাও বন্দে মাতরম। এটা আগে তো 15 আগস্ট হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, গানের লাইনটা বন্দে মাতরম এর পর কি আর কিছু আছে?
1: না না, আর কিছু নেই, বন্দে মাতরম।
0: আচ্ছা, আমি দেখছি গানটা পাওয়া যায় কিনা।
1: আমাদের ওখানে তো আমাদের ত্রিপুরা মিনিস্টার সাহেব আসছেন, আজ আসবে তো।
0: আচ্ছা,
1: আজ আমরা তো একবারে, আমরা দুর্গাপুর একবারে জ্যাম লেগেছে। আজকে তো পুরো একবারে, কি বলবো, একবারে আর বলা কিছু নেই।
0: কি হয়েছে আজকে?
1: আজকে তো আমাদের মাঠে তো আমাদের ত্রিপুরা মিনিস্টার সাহেব এসেছেন তো আসবে আজকে।
0: হ্যাঁ, এটা যে কোনো রাজ্যের যখন যে মুখ্যমন্ত্রী থাকেন, তিনি কোথাও যদি কোনো অনুষ্ঠান করতে যান তাহলে তো জনসমাগম হবেই। যাই হোক, আপনাকে গানটা পাঠাচ্ছি, আপনি শুনুন।
1: আর দাদা ভাই, আমি তো আজকা আমার আপনাদের ওখানে এসছি। আমি
0: কোথায় এসছেন? আচ্ছা ঠিক আছে, ভালো, সবাই ভালো থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনুন। নমস্কার নমস্কার। হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার দাদা ভাই,
0: নমস্কার।
1: আমি কুমারঘাট থেকে বলছি।
0: হ্যাঁ, কে অম্বাল?
1: আচ্ছা,
0: অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে আমার।
1: হ্যাঁ হ্যাঁ, লাইন পাওয়া যায় না।
0: আপনি চেষ্টা করেন প্রত্যেক দিন?
1: আজকে প্রথম থেকে চেষ্টা করছি, লাস্ট লাইন পেলাম।
0: আচ্ছা, অনুষ্ঠান শুনছেন তো নিশ্চয়ই, নাকি?
1: হ্যাঁ হ্যাঁ শুনছি।
0: আচ্ছা তো বলুন, এতদিন পর অনুষ্ঠানে আপনি এসছেন, কি শোনাবো আজকে?
1: আজকে গান শুনবো, প্রণাম তোমায় ঘনশ্যাম।
0: আচ্ছা,
1: এই গানটা শুনবো। আর যাদেরকে নিয়ে গানটা শুনবো, আমার দাদা ছিল অনুপমা ভট্টাচার্য, বুদ্ধিশ্রীমতী সত্যপাল ভট্টাচার্য, আর প্রেমজিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, আর যারা যারা রেডিওর পাশে বসে আছেন সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা
1: দাদা
0: আচ্ছা,
1: আপনি ভালো আছেন?
0: ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
0: আচ্ছা, যাই হোক, আপনারা যদি নিয়মিত শ্রোতারা এভাবে মানে ফোন করেন না অনেকদিন, তাহলে তো আমরা চিন্তায় পড়ে যাই যে উনি কেমন আছেন, সুস্থ আছেন তো, ঠিক আছেন তো, স্বাভাবিক আছেন তো, এটা আর কি। তো মাঝে মধ্যে করবেন, যোগাযোগটা রাখবেন, তাতে করে আমরা বুঝবো আপনারা ভালো আছেন।
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, অনুষ্ঠান শুনুন, মাঝে মধ্যে ফোন করবেন, পাঠাচ্ছি আপনার পছন্দের গান।
1: হ্যাঁ হ্যাঁ রাখছি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলা অনুষ্ঠানে আজ এর হাতে সময় নেই, আর আপনাদের সঙ্গে কথা বলাও যাচ্ছে না, গানও শোনানো যাচ্ছে না। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি চেষ্টা করেছেন বা অনুষ্ঠান শুনেছেন ফোন না করেও, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুরের ভেলা প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের প্রচারিত হয় লাইভ ফোন ইন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসন্ন 80তম আমাদের দেশের মহান স্বাধীনতা দিবস আপনাদের ভালো কাটুক, সবাই দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে উঠুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথায় গানে সুরে ফিরে আসব। কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে। কারিগরি বিভাগ থেকে আমাকে সহযোগিতা করেছেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন যিনি, সীমা চৌধুরী। ভালো থাকবেন, সুরের ভেলা এখানেই শেষ করছি। নমস্কার সকলকে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটায় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা 1:40, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ছড়ার গান শুনবেন 2:15, 2:30 মনসা মঙ্গলের পুনঃপ্রচার, বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 শুনবেন ঘর গৃহস্থী, 6:30 শ্রাবণ মাসের বিশেষ আয়োজন মনসা মঙ্গল, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাব্যরূপ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে 7:45 কাব্যরূপ সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্র থেকে। রাত 8:10 অনুভব হিন্দি ছবির গানের অনুষ্ঠান, হিন্দি ও বাংলা মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, 8:30, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 শুনবেন গাজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর। শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজকে শুনবেন আসাম রাজ্যের গান।

এতক্ষণ উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুরে শুনছিলেন আসাম রাজ্যের গান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন এক ধুন পিয়ার কি, এ ছবি থেকে নেয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং পঙ্কজ উদাস।

গানখানি শুনছিলেন অনুরাধা পাড়োয়াল এবং বিপিন সচদেবার দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং বিপিন সচদেবা।

এক ধুন পিয়ারকে ছবি থেকে নিয়ে গান শুনছেন। এই গানখানি শুনছিলেন বিপিন সাজদেবার কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং সুখবিন্দর।

ছায়া গীতি অনুষ্ঠানে আমাদের আজকে শিল্পী ছিলেন শ্যামল মিত্র। বাংলা ছবির গানের এই অনুষ্ঠানে আজকে আপনাদেরকে শোনানো হলো বালুচরি খেয়া, কমললতা, পান্না হীরা চুন্নি, নিশিপদ্ম, বনপলাশীর পদাবলী, এই ছবিগুলোর গান আকাশবাণী কৈলাসহর। বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল, উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অসঙ্গতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পাঞ্জাবে ফার্মেসি আধিকারিক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে সে রাজ্যের হাইকোর্ট। বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে ঝাড়খণ্ড এবং পাঞ্জাবে শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ জানিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলোনিয়ান্তি দুদিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলম্বিয়ায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর সে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন আলবের্টো দেলা এসপ্রিয়ালা। ভারত সবরকমভাবে পাশে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ব্র্যান্ডন নাকাসিমা ও বেন শেলটন, মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ফাইনালে কোকো গফ ও ইগা সোয়ান্টেক। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। এরপর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। গত মাসের 20 তারিখ শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী

0: ট্রাইব্যুনাল সংস্কার বিল, কর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করে এই অধিবেশন বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংসদের উভয়কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেন, যাতে বিলটি নিয়ে ব্যাপক আলোচনার লক্ষ্যে উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ সংসদীয় কমিটির কাছে তা পাঠানো হয়। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। সংসদে বারবার বিঘ্ন ঘটনার জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যের প্রতি অনাদর প্রদর্শনের অভিযোগ করেন তিনি। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমতী প্যাটেল বলেন, বিরোধীদের এই আচরণ সমগ্র দেশ প্রত্যক্ষ করছে।
1: इन लोगों की लोकतंत्र में संसदीय परंपराओं में कहीं कोई आस्था नहीं है, ना ही ये पार्लियामेंट्री डेमोक्रेसी का कोई सम्मान करते हैं। इन्होंने जब जो कहा सरकार ने माना और पहले दिन से कहा कि हर प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। लगातार इन्होंने पेपर लीक के संबंध में जो विषय उठाया उस पर चर्चा हुई। पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने भी इनसे कहा कि आप सीट पर जाइए, हम देर रात तक चर्चा करेंगे, लेकिन इनकी कोई मंशा नहीं थी। इन्हें सिर्फ शोर शराबा करना है, हंगामा करना है और ये बहुत ही दुर्भाग्यपूर्ण है।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক আদিবাসী শিল্প সহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমের ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্যই পুরস্কার প্রদান করা হয়। ফেলো সম্মানের জন্য 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কারের জন্য 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। রাষ্ট্রপতি বলেন, আধুনিক ভারতের ঐতিহ্য এবং পরম্পরা বহন করে নিয়ে চলেছেন এই শিল্পীরা।
2: भारत एक संस्कृति संपन्न देश है, इसके तुलना पूरा विश्व से हम नहीं कर सकते। ये जोड़ों से जुड़ी हुई है। भारत जैसे भाषाएं, जैसे पहनाव, खान पान जैसे अलग अलग है, ऐसे संस्कृति, इनका नृत्य, संगीत, हर चीज अलग है। जैसे कि ये प्रकृति से ही ये जो संस्कृति को चुने।
0: মিউজিকে পশ্চিমবঙ্গের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিষ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন, ফেলোশিপ প্রাপিকার তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলি। ঝাড়খণ্ডের চতুর্দশ লোক সেবা আয়োগ পিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার হয়েছেন। এ বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কিছুদিন আগে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। 19 জন পরীক্ষার্থীর পরিবার প্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া না হলে অনশন শুরু করার হুঁশিয়ার দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মেসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলাটির পরবর্তী শুনানি 17ই সেপ্টেম্বর। বিজেপি আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পাঞ্জাবের শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই বিরোধীরা সংসদে হই হট্টগোল সৃষ্টি করছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন।
3: भारत की संसद जो संवैधानिक दृष्टि से चर्चा और संवाद का सबसे बड़ा स्थल है, वहाँ निरंतर बवाल मचाकर रखा गया है। अर्थात पंजाब विधानसभा में झूठ, भारत की संसद में बवाल और न्यायालय के द्वारा उठते सवाल, ये तीनों ये साफ दर्शाते हैं कि छात्र हितों के सभी अलंबरदार संवैधानिकता के धरातल पर दम तोड़ दिया है।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংসদের মকরদ্বারের সামনে আজ ইন্ডিয়া সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত প্রায় 600 জন শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ দাবি করেন। আকাশবাণী সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশি অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন।
4: ঝাড়খণ্ড কে 600 বচ্চো পর এফআইআর হুয়া হ্যায়, এসে বচ্চে জো ন্যায় মাঙ্গনে গয়ে থে, জিনকি 9

0: नौकरी बेची दी गई, ऐसे 1000 के ऊपर नौकरी बेची गई, लगभग 400 करोड़ रुपए घोटाला है। और जब बच्चे न्याय मांगने गए कहां जाएंगे? 20 दिनों से लगातार आंदोलित हैं, आप उस पर FIR करोगे? क्या न्याय है राहुल गांधी? क्या बोलते हो आप? क्या ये FIR जायज है? लहू सड़कों पर बहा बच्चों का, आपकी जवान नहीं खुली, क्या आप बोलते हो? आपका दोहरा चरित्र इसीलिए देश जानता है।
1: মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাইপোল সে রাজ্যের জনসেবা আয়োগ PSC সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 6 অগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। মিজোরাম সরকার নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার জন্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবের নেতৃত্বে 7 সদস্যের এক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বোসালোনিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও লাইবেরিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে স্ত্রীরোগ বিভাগের HDOতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ তিনি অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা OBC A এবং B শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। আগের ইস্যু করা শংসাপত্রগুলির আর কোনো বৈধতা নেই বলে আদালত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 অগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করার বিশেষ নির্দেশ জারি করেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের পর ডেলাওয়্যার এই নির্দেশ জারি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আলবার্তো দেলা এসপ্রিয়ালা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চলতি সপ্তাহের সোমবার 7.4 মাত্রা তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাত হানে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। কানাডিয়ান ওপেন টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা স্পেনের রাফায়েল জোদারকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেলটন লার্নার টিয়েনকে হারিয়ে ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ফাইনালে চতুর্থ বাছাই কোকো গফ দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনাকে পরাজিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাতুল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কুইলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গান মাতৃবন্দনা অনুষ্ঠানে।

এতক্ষণ ছড়ার গান শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন মনসা মঙ্গল।

কোটি নাগাসিক হইলা সারি সারি, আর লেজ জোড়া দিতে যায় বিপুলা সুন্দরী। নাগগণ আসিয়া গো রইলা এক স্থল, আর খালি নাগ প্রবেশিলা পদ্মার খাটের তল। এক এক হরি নাগগ বিচারিয়া চাইল, আর বাড়ুয়া খালি নাগ ততায়না পাইল। পার্বতীর ইঙ্গিতে দেখায় গো পদ্মার খাটের তলে, আর না জানি কোনো নাগ লুকাইলা চলে। বিপুলায় বিচারিয়া গো

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় কিষাণবাণী অনুষ্ঠান শুনবেন, 6:30 মনসা মঙ্গল গান, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব যে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ বা IDM বলতে আমরা ঠিক কি বুঝব?
2: দেখুন, আমরা অ্যাকচুয়ালি এটাকে এখন আমরা বেশি হাইলাইট করছি, এটা আগেও ছিল।
1: হ্যাঁ,
2: সুসংহত মানে কি? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, IDM, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। তো এখানে ছটা প্রিন্সিপাল আছে। এই ছটা প্রিন্সিপালকে একসঙ্গে যখন আমরা ফলো করি, একসঙ্গে বলতে পুরো ক্রপিং পিরিয়ডটাতে যদি আমরা ফলো করি, তাহলে অটোমেটিক আপনার রোগ বা পোকা সেটা কম হবেই হবে।
1: আচ্ছা,
2: ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যে ছটা প্রিন্সিপাল ফলো করি, এটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, মানে অ্যাভয়েড করা, যেটা পরিষ্কার বোঝা যায়। এক্সক্লুশন মানে বাদ দেওয়া, পুরো বাদ দিয়ে দেওয়া। আর এটা হচ্ছে ইরাডিকেশন, মানে যদি থেকে থাকে এটাকে নির্মূল করা। আর এটা হচ্ছে প্রোটেকশন, আটকানো। আরেকটা হচ্ছে রেসিস্ট্যান্স, মানে এর ভেতরেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে থেরাপি, ট্রিটমেন্ট করা। লাস্ট উপায় যখন থাকবে না, তখন আমরা সেটা থেরাপি
1: করব, সেটাকে ট্রিটমেন্ট করতে হবে বা আমরা চিকিৎসা
2: থেরাপি দিয়ে।
1: বর্তমান সময়ে কৃষিতে সুসংহত রোগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন এত বাড়ছে বা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে?
2: প্রকৃতিতে সবার বাঁচার অধিকার আছে, ঠিক আছে। তো আমরা যদি চেষ্টাও করি যে ফাঙ্গিসাইড দিয়ে সব ছত্রাক মেরে দেবো, বা ব্যাকটেরিয়াসাইড দিয়ে সব ব্যাকটেরিয়া মেরে দেবো, ইনসেকটিসাইড দিয়ে সব পোকা মেরে দেবো, সেটা সম্ভব হবে না। আপনি হয়তো টেম্পোরারি কিছু মারলেন, কিন্তু নেচার সেভাবেই তৈরি করে, ওর মধ্যে একটা রেসিস্ট্যান্স তৈরি হতে থাকে। তো ধীরে ধীরে রেসিস্ট্যান্সে এত ক্ষমতা হয়ে যায়, এবং মিউটেশনও হয় অনেক সময়। তো মিউটেশন হয়, নতুন একটা স্ট্রেন বা নতুন একটা রেস তৈরি হয়ে গেল, যেটা খুব বেশি পাওয়ারফুল এবং

0: অসহায় এটাকে মারা যায়, যেটা আমাদের করোনাতে দেখেছেন। হ্যাঁ, যে ভাইরাস এটা তো নর্মালি ভাইরাস, সর্দি কাশির ভাইরাস, কিন্তু একটা করোনার নতুন স্ট্রেন চলে এলো যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেল। ঠিক আছে, তো এই রকম প্রকৃতি কৃষির বেলাও কিন্তু সেম। এক্ষেত্রেও কিন্তু যদি আমরা সঠিকভাবে সময় মতো কোনো ব্যবস্থাপনা না নিই এবং ইনডিসক্রিমিনেট ইউজ করি ছত্রাকনাশক বা কীটনাশক, তখন এর মধ্যে রেসিস্টেন্স তৈরি হয়। তো এটাকে অ্যাভয়েড করার জন্য, আটকানোর জন্য আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা অবলম্বন করব। এবং এটা যদি এখন থেকে করতে থাকি লং রানে, একটু সময় নেবে, আমি বলছি একটু সময় নেবে, কিন্তু রেজাল্ট খুব ভালো হবে।
1: আচ্ছা, সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, হ্যাঁ এই ব্যাপারটা আমরা শুরু করেছি এবং এটা একটু সময় নেবে পুরোপুরি ফল দিতে, তাই তো? আচ্ছা, এই সুসংহত রোগ নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধী বা সহনশীল জাত নির্বাচন কতটা কার্যকর?
0: দেখুন, আপনার যদি বলি সহনশীল জাত, এটা নাম্বার ওয়ান কার্যকরী।
1: আচ্ছা,
0: ছটা যে বলেছিলাম আমি, এটার মধ্যে এটা হচ্ছে এক নম্বর। কারণ কি, রোগ যদি নাই আসে বা পোকার আক্রমণ, যদি পোকার আক্রমণ তো সামাউট বাইরের এক্সটার্নালি এটা হতে পারে, কিন্তু যদি সহনশীল রোগের বেলায় বলি, সহনশীল জাত যদি আমরা সিলেক্ট করি, তাহলে তো রোগই আসবে না বা খুব মিনিমাম আসলো। তাহলে আমাদের পরবর্তী যদি যে স্টেপ ছত্রাকনাশক বা অন্যান্য যেগুলো, এগুলো আমাদের করতে হবে না। এবং এতে আমাদের অনেক সাশ্রয় হয়, অনেক সাশ্রয় হয়, এবং এটা এনভায়রনমেন্টেরও ক্ষতি হয় না। কারণ কি, ধরুন আমি এমন একটা জাত সিলেকশন করলাম, ধরুন একটা ধান, যেটার মধ্যে ব্লাস্ট একটা রোগ, ঝলসানো রোগ, এটা রোগ প্রতিরোধী। এবার যদি ব্লাস্ট এটার মধ্যে সিমটম তৈরি না হয় বা এটার মধ্যে ব্লাস্ট রোগই না আসে, তাহলে তো আমাদের পরবর্তী কোনো স্টেপই নিতে হচ্ছে না, আমি আরামসে ক্রপটা তুলে দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটা সাসেপ্টেবল বা সংবেদনশীল জাত নিই যেটার মধ্যে ব্লাস্ট ইজিলি অ্যাটাক করবে, তাহলে কিন্তু আমাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে প্রথম থেকে, একদম স্টার্টিং অ্যাভয়েডেন্স, এক্সক্লুশন, ইরাডিকেশন, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমাকে এগোতে হবে। পুরো ক্রপিং পিরিয়ডটাতে এই ছটা প্রিন্সিপাল যখন অ্যাপ্লাই করবো, তখন সেটাকেই বলবে ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট।
1: আচ্ছা, বীজ শোধন বা সিড যে ট্রিটমেন্ট, সেটা কি কোনো জরুরি?
0: হ্যাঁ, অবশ্যই, এটা হচ্ছে প্রোটেকশনের মধ্যে আছে। মানে ধরুন আমি একটা বীজ সিলেকশন করলাম বা বীজ কালেকশন করলাম, যেখান থেকে ভালো বীজ, আর বীজ কালেকশনটাও একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি বীজ যেখানে রোগ শোক নেই, সেই সমস্ত গাছের থেকে বা প্ল্যান্টের থেকে বীজ কালেকশন করতে হবে। এবং বীজটা যদি ভালো হয়, আপনি সেটা হচ্ছে মেইন ইনপুট, বীজ ভালো হলে ফলন ভালো হবে। তো এবং বীজ যদি শোধন না করি, ধরুন বীজের গায়ে এনি হাও যখন কোনো একটা ক্রপে ট্রানজিটের সময় বা যেভাবে হোক কোনো কারণে ফাঙ্গাসের প্রোপাগুলস বা ব্যাকটেরিয়াল সেল লেগে গেল, এটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, যদি লেগে গেল, সেটা যদি আমি শোধন করে দিই, তাহলে প্রিলিমিনারি একটা এলিমিনেশন হয়ে গেল। হ্যাঁ, এটা প্রোটেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপর যদি লাগাই, তাহলে অন্তত সাময়িক প্রথম কিছুদিন তো অন্তত প্রোটেক্টেড পাবো ক্রপটা। পরবর্তী সময় যদি ন্যাচারাল সিস্টেমে আবার রোগ আসতেও পারে, সেটা তো যদি প্রতিরোধী জাত হয় সেটা আসবে না, আসলেও কম পরিমাণে আসবে। আর যদি ইমিউন গাছ সিলেকশন করতে পারে, তাহলে তো আসবেই না। তো এটা আমরা কিন্তু এই টাইম মতো যদি আমরা করতে পারি, তাহলে খুব এফেক্টিভ হয়।
1: একই রকম আমাদের বেলায়ও, যেটা আমরা যদি আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারি, রোগ শোক আমাদের এবং এটা অনেক ধরনের জৈব খাবার আমাদের রয়েছে, যেগুলো যদি আমরা একটু বেশি করে গ্রহণ করি, সেক্ষেত্রে দেখা যায় সর্দি কাশির মতো রোগ আমাদের আসবেই না।
0: যারা যারা দেখুন ইমিউনিটি পাওয়ার কম, কাদের কম বলুন তো, যারা হেলদি নয় ওদের ইমিউনিটি পাওয়ার কম হবে। ন্যাচারাল সিস্টেমে এটা প্রকৃতিক উপায়ে, এটা যে শক্তিশালী হবে ওর রোগ শোক আসবে কম, যে দুর্বল হবে রোগ বেশি আসবে। তো এরকম গাছের বেলাও, আমরা যদি গাছটা হেলদি থাকে, তাহলে রোগ শোক কম আসবে।
1: একই রকম, তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন যে ব্যাপারটা রয়েছে, সেটা রোগ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করতে পারে?
0: দেখুন, ফসল ক্রপ রোটেশন এটাও তো ইন্টিগ্রেটেড, যে বললাম না, এটা কিন্তু আপনি একটা ক্রপ সিজনে করতে পারবেন না, এটা তো রোটেশন পুরো ইয়ার,
1: সারা
0: দু বছর তিন বছর মিলিয়ে করতে হবে। এক্ষেত্রে কী হয়, ধরুন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সিম্পল একটা, ধরুন আমি সয়াবিন চাষ করলাম বা ধরুন মাসকলাই, হ্যাঁ, বা ব্ল্যাকগ্রাম যেটা করলাম, এতে এনিহাও বীজ

0: এখান থেকে কালেকশন করছি কোনোভাবে কোনোভাবে, ধরুন ব্ল্যাকগ্রাম ইয়েলোস ভাইরাল ডিজিজ চলে এলো, পাতা হলুদ হলুদ হয়ে যায় যেটা, সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ। তো এবার যদি এই ডিজিজটা হয়ে যায়, এটা আমি প্রথম প্রথম বছর করলাম, এই ডিজিজটা স্প্রেড হবে কীভাবে, ইনসেক্টের মাধ্যমে। এই বান্ডের মধ্যে অনেক আগাছা জন্মায়, তো এটা কী করে, ওইখানে এই বান্ডের মধ্যে অন্য একটা অল্টারনেট হোস্ট, হ্যাঁ, এটার মধ্যে থেকে যায়। পর বছর যদি আবার সেম আমি ব্যাকগ্রাম করি, তাহলে কিন্তু এই ভাইরাসটা আবার এখানে আসে। কিন্তু যদি আমি ব্ল্যাকগ্রাম পর বছর না করবা মাসকলাই না করে, আমি যদি অন্য একটা ফসল করে দিলাম, পেঁয়াজ করে দিলাম, হ্যাঁ, বা এই আদা করে দিলাম, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা মিল হচ্ছে না, ফ্যামিলি মিল হচ্ছে না, তাহলে এই রোগটা এখানে আসতে পারবে না। এর জন্য এই যে ফসল পর্যায়ক্রম যেটা আপনি বলছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকে ফলো করি না, কিন্তু করা উচিত।
1: এটা কীরকম করা উচিত, কোন ফসলের পরে কোন ফসল?
0: দেখুন, এটা কোনো স্পেসিফিক ইয়ে নেই। ধরুন আপনার এখানে, আমি এখন যদি বলি আপনি ব্লুবেরি করেন, এটা তো হবে না, হ্যাঁ, কারণ আমাদের এখানে সেটা আমাদের এখানে ডিমান্ডের উপর। এবং পালস একটা যদি পর্যায়ক্রমের মধ্যে ঢোকানো যায় খুব ভালো, কারণ পালস লেগুমিনাস ক্রপ, সেটা বাতাসের নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে এবং গাছের গ্রোথ বাড়ায়। তো এই জন্য আপনি যখনই একটা ক্রপ রোটেশন করবেন, এটার মধ্যে পালসটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, ডাল জাতীয় যেটা একটা অ্যাড করবেন। এছাড়া আপনি নন রিলেটেড ক্রপ, মানে সেম, ধরুন আমি আলু লঙ্কা তারপরে বেগুন, হ্যাঁ, এগুলো যদি একসঙ্গে করতে থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা বলে আলুর পরে বেগুন করব, বেগুনের পরে আবার টমেটো করব, তাহলে হবে না। কেন বলুন তো, কারণ এগুলো সবই একই গোত্রের ফসল, তো এদের জীবাণুগুলো একই টাইপের।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো এর জন্য যদি আমি মাঝখানে একটা ধরুন চাল কুমড়া ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, বা লাউ ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু এর সঙ্গে মিল হচ্ছে না, তো এটা হবে না। ধরুন ফুলকপি ঢুকিয়ে দিলাম, তো এর পর্যায়ক্রমটা এরকম ভাবে সিলেকশন করতে হবে।
1: আচ্ছা, আর এই পর্যায়ক্রমের মধ্যে একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকতে হবে,
0: এটা রাখা খুব দরকার।
1: ডাল জাতীয় শস্যটা একেবারে এগুলো থেকে অন্যরকম বা অন্য পর্যায়ে,
0: এবং শুধু অন্য পর্যায়ে তো ঠিক আছে, কিন্তু এটার উপকারিতা আছে না, বাতাসে নাইট্রোজেন ফিক্সিং করছে নোডিউলের মাধ্যমে মাটিতে,
1: মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ
0: বাড়াচ্ছে।
1: একদমই, একেবারে সময় শেষের দিকে যেটা জানতে চাইবো এবারে, সেটা হচ্ছে রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা কতটা জরুরি?
0: দেখুন, এটা তো স্বাভাবিক, আপনি রোজে যদি রোগটা ধরতে পারেন তাহলে তো ট্রিটমেন্টটা হবে, ঠিক না? যদি রোগই ধরতে পারলেন না, ফর এক্সাম্পল ধরুন আমার জমিতে কিছু পাতা মানে ব্রাউন হয়ে গেছে, এই ব্রাউনটা কী কারণ হয়েছে, কি খাদ্যের অভাবে হয়েছে, নাকি পোকার কারণে হয়েছে, নাকি রোগের কারণে হয়েছে, নাকি কোনো ফিজিক্যাল কারণ হয়েছে। ফিজিক্যাল কারণ মিনস হয়তো কোনো ফার্টিলাইজার দেওয়ার সময় ফার্টিলাইজার পড়েছে, স্কর্চিং এফেক্ট হয়েছে, বা জল স্প্রে করতে গিয়ে গরম জল পড়ে গেলো, বা সূর্যের প্রখর তাপে সানস্কেল্ড হয়ে গেলো। তো এটা আমার প্রথমে বুঝতে হবে এটা কি। তো এক্ষেত্রে লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। পোকার বেলা ধরুন আমি যদি এটা পোকা হয়েছে কিনা আমি কী করে বুঝবো, এখানে সাধারণত বলছি, এক্সেপশন তো থাকবেই, মানে পোকার এক্সক্রিটা বা মল থাকবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে রোগ যদি হয়, এটা জেনারেলি যে স্পট বা দাগ পড়বে, এটা একটা বাউন্ডারি ইয়েলো বালো হ্যালো বা বাউন্ডারি থাকবে। আর যদি স্কর্চিং হয়, ধরুন ফার্টিলাইজার পড়লো, এতে কিছু থাকবে না, একদম ডাইরেক্ট দেখবেন ব্রাউন কালার হয়ে যায়, দেখলেই বোঝা যায় এটা। তো এটা এগুলো আমাদের প্রিলিমিনারি বুঝতে হবে।
1: সবশেষে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে এই যে রোগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীভাবে আমরা
0: এখন দেখুন এটা বরাবরই, দেখুন ডিজিজ ট্রায়াঙ্গেল আমরা যখন পড়াই কলেজে, যখন পড়াই ডিজিজ ট্রায়াঙ্গেল, মানে সে হোস্ট এনভায়রনমেন্ট প্যাথোজেন, এই তিনটের ইন্টারাকশানেই কিন্তু রোগটা হয়। যে কোনো একটা বাদ দিলে হবে না, আপনি হোস্ট মানে যেটার মধ্যে হয় এটা বাদ দিলে তো রোগ হবে না, এনভায়রনমেন্ট বাদ দিলে রোগ হবে না, জীবাণু বাদ দিলেও রোগ হবে না। তো এই তিনটার ইন্টারাকশানের মধ্যে হয়। আর এখন যে চেঞ্জিং ক্লাইমেট হচ্ছে না, এতে কিছু কিছু রোগ খুব বেশি হচ্ছে, আবার কিছু কিছু এলিমিনেট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, হ্যাঁ, তো কিন্তু কমার থেকে বাড়ার সংখ্যাটাই বেশি। তো এক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে বেশি, কারণ আগের মতো এখন যে রোগটা কোনো কোনো এলাকাতে ছিলই না, সেই এলাকাতে এই রোগটা নতুন করে ইন্ট্রোডিউস হয়ে গেছে। আবার এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, এনভায়রনমেন্ট যেমন আছে আর হিউম্যান অ্যাক্টিভিটিটাও এখন বেড়েছে আগের মতো, তো এখন আগে তো এক জায়গাতেই সবাই থাকতো, এখন ধরুন ওই ফিলিপাইন্স থেকে

0: ও ধান নিয়ে এলো ইন্ডিয়াতে, ওই ধানের সঙ্গে রোগ চলে এলো। যদিও কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের ওই যে প্রথম যেটা অ্যাভয়েডেন্স বলছিলাম, কিন্তু সেরকম স্ট্রিক্টলি কোয়ারেন্টাইনটা খুব দরকার আমাদের ভারতীয়।
1: আর আমাদের এই রাজ্যটা যেহেতু চারদিকেই অন্য একটা দেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, সেই জায়গায় অনেক সময়ই কিন্তু অন্য পথে,
0: হ্যাঁ,
1: ওই দেশ থেকে
0: দুই নম্বরের পথে প্রচুর চলে আসে, এবং এতে খুব সম্ভাবনা আছে রোগ এবং পোকা আসার জন্য, যেটা আমরা যখন ডেভাস্টেটিং হয় প্রচুর পরিমাণে হয়, তখন আমাদের নরক নড়ে, যে আর টনক নড়ে যে এটা এইভাবে এত ক্ষতিগ্রস্ত হলো, যে আগে তো ছিল না এটা, কিন্তু এটা যে দু নম্বরে ওয়েদে চলে এসছে,
1: সেটা কৃষক বন্ধুদের এস্টাবলিশ হয়ে যায়। কৃষক বন্ধুদের বুঝতে হবে যে
0: এটা বুঝতে হবে,
1: হ্যাঁ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর যে সমস্ত বীজ সরবরাহ করছে বা যেগুলো আমাদের
0: জেনুইন
1: সরকার যেগুলো আসছে বাজারে, সেগুলোই নেওয়া উচিত, পার্শ্ববর্তী দেশ থেকে এগুলো কিছুতেই নেওয়া উচিত। অনেকেই বলতে শুনেছি যে ওই দেশ থেকে এনে আমি লাগিয়েছি, ভালো ফল পেয়েছে, কিন্তু এর সঙ্গে যে রোগও চলে আসছে,
0: হ্যাঁ, এটা তো ওদের মাথায় নেই।
1: যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ আজকে, তাই শেষ করব আজকের এই আলোচনা। কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুসংহত উপায়ে ফসলের রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার।

0: ঘরের স্থির আসরে আমরা আইছি। আজকে দাদা এটা কোন গ্রাম? এটা
1: এটা মধ্য শান্তিপুর গ্রাম।
0: আচ্ছা, আর দাদার নামটা কিটা?
1: আমার নাম নীলমণি জামনাথ।
0: আচ্ছা, আপনার কিটা এই গ্রামেরই বাসিন্দা? নেই,
1: আমি জন্ম থেকে এই গ্রামের বাসিন্দা।
0: আচ্ছা, মোটামুটি কত বছর ধরে আপনি এখানে আসুন?
1: আমার বয়স হলো এখন 45 চলতেছে, 45 বছর যাবতই আমি এখানে আছি।
0: আর বেশি হইতে পারে, আপনার বাপটা করতে তো এখানে?
1: বাবা, আমার বাপটা করতে রাতরা আসলা, তারা এখন মারা গেছেন।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার জীবন জীবিকা কিসের উপর নির্ভর?
1: কৃষির উপরে নির্ভরশীল।
0: কৃষির উপরে আপনার নির্ভরশীল? আচ্ছা, তো মোটামুটি দীর্ঘদিন ধরে আপনার খেত কৃষির লোক জড়িত আছেন?
1: হ্যাঁ, জড়িত আছি।
0: আচ্ছা,
1: আমার বাবা ঠাকুরদাও জড়িত আছেন কৃষির সাথে, আমিও কৃষির সাথে জড়িত।
0: আচ্ছা, তো এটা তো খেত কৃষি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে?
1: হ্যাঁ আছে।
0: আচ্ছা, তো এখন যে আমরা যে মোটামুটি কিছুদিন আগে আপনার আউশখাতের ইয়েটা গেল,
1: বানরের উপদ্রব একাকি আউশখাত করলে পরে বানরের উপদ্রব হইব, যে কারণে এখন আমরা আউশখাত করি না।
0: বা গরু ছাগল বানর সানর সব মিলিয়ে,
1: সব মিলিয়ে একটা অসুবিধা।
0: আচ্ছা, তো এখন কিন্তু আপনি প্রস্তুতি নিয়েছেননি যে আপনি শাইল খেত যে করবা?
1: খেতের মধ্যে টাট্টা দিয়া খেত রেডি করা হয়েছে, আলিয়াও রেডি গেছে, দুই একদিনের মধ্যে আমরা রোবাটা লাগাই দিব।
0: দুই একদিনের মধ্যে আপনার রোবাটা লাগাই দিবা? আচ্ছা, তো মোটামুটি আপনার এই যে জালিটা যে ফালাইছেন আপনি, এটা কিটা দানের ফালাইছেন?
1: এটা ব্লক থেকে আনা হয়েছিল, গোমতি দানের বীজ।
0: এখানে কতটুক আপনি সেরা করবা বা কতটুক জায়গার মধ্যে আপনি দান লাগাইবা?
1: কেন আমরা এক কানের মতো জায়গার মধ্যে দান লাগানো হইব।
0: তো এক কানের মতো জায়গায় লাগাইলে আপনি যদি শ্রীবদ্ধিত করুন, তো আপনার মোটামুটি বীজও তো কম লাগে।
1: সেই তুলনায় প্রচুর পরিমাণে কম লাগে। আগের দিনে এরকম শ্রী পদ্ধতি আসলো না, যে কারণে জ্বালাটা করতে যাইয়া প্রচুর পরিমাণ দান লাগতো। এখন আর শ্রী পদ্ধতিতে একাত করার কারণে সেই পরিমাণে দান লাগে না, দান প্রচুর পরিমাণে বাঁচতেছে। আলির দানটা প্রচুর পরিমাণে বাঁচতেছে।
0: তো এই যে আপনি এমনি তো আপনার কৃষি যন্ত্রপাতি বোধহয় আপনার নাই মনে হয়?
1: না, কৃষি যন্ত্রপাতি নাই।
0: আপনি ওই ট্র্যাক্টর যে চার্জ দেন ঘন্টা হিসাব বোধহয়?
1: ঘন্টা হিসাবে আনিয়া এটা
0: ট্র্যাক্টর দেওয়া হয়েছে। তো এই যে ট্র্যাক্টর দিয়ে যে চাষ করা, আগে তো আল দিয়ে চাষ করতো
1: আপনারা? কিছুটা ফারাক আছে, ট্র্যাক্টরে হয়তো একসাথে মাটিটারে জোড়া করিয়া লায়, হালে প্রথমে যতটুকু জোড়া করে প্রথমে কুরিয়া তুলে, এরপরে তবে হালে মাটিটা ফসার সময়টা ফায় বেশি, লড়াছড়া খাইতো বেশি। এখন

0: টেটারে তিন চার বা উর্ধে সাইড সা দেওয়ার পরে শেষ। আগে আল যখন দেওয়া হইতো তখন ছয় সার সাত সা এইরকম দেওয়া হইতো, তো মাটিটা বারবার লড়া ছাড়া খাইতো। আর এখন কো একবার টেট্টার মারিয়া গেল, পরে আইয়া হয়তো আরো দুইবার মারলো, শেষ মাটিটা লড়া ছাড়া খায় কম। কিন্তু মাটি হালের তুলনায় টেট্টারে মাটিটা জোড়া হয় বেশি ভালো, এটা ঠিক আছে। ওইটার মধ্যে কিছুটা একটা ফারাক থাকে,
1: সময়টা আপনার কম লাগে,
0: সময়টা কম লাগে
1: জায়গাতে আপনি করতে পারলেন,
0: হাল চাষ দেওয়া যায়
1: টেট্টারের মাধ্যমে। আচ্ছা, তো এখন যে যে তোমার যে পজিশন, এমনিতে মধ্যে সবজি বোধহয় এখন আর কিছু নাই না?
0: সবজি বৃষ্টির কারণে কোনো কিছুই লাগানো গেছে না এখন, আর আগের যেটা আসলো ওগুলো প্রায় শেষের পথে।
1: আচ্ছা, তো এমনি কিছু আছে এমনি এখন আপনার? দেখলাম তো আপনি একটা,
0: এটা খুব অল্প স্বল্প যা গরুয়া ভাবে যেটা আছে ওগুলো আর এখন।
1: তারপরে আপনার লতা, ওখান বুঝে লতাই বুঝে আপনার
0: আছে অল্প কিছু আছে
1: মোটামুটি? এটা আর কতদিন যাইব?
0: যাইব প্রায় অগ্রহায়ণ পর্যন্ত থাকবো। এরপরে ওই জায়গাটার মধ্যে আবার নতুন করিয়া চারা লাগাইবার লাগিয়া খেতটার উপযুক্ত করিয়া পরবর্তীতে নতুন করিয়া চারা
1: লাগাইবা। তো এমনি কিন্তু আপনার এই যে দেখলাম একটা পাশে একটা পুষ্করণী আছে, এই পুষ্করণী কিন্তু মাছ ফালাইছেন?
0: মাছ ফালানো হয়েছে।
1: তো মাছেতে আপনি
0: পোনা লইয়া আসে তাদের কাছ থেকে পোনা রাখিয়া ফলানো হয়েছে?
1: এটা আপনি এমনি সরকারি ভাবে পাইছেন?
0: না, আমরা
1: ডিপার্টমেন্ট থেকে দেয়া তো
0: না, আমরা এইভাবে দেওয়া হয়েছে না, আমরা নিজেরাই এই পোনা গুলা কিনে আমরা ফিশারিতে ফলাইছি।
1: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে ফলাইছেন যেটা মোটামুটি কবে ফলাইছেন?
0: জায়গার
1: মধ্যে
0: অল্প একটু কম হইব এরকম জায়গার মধ্যে।
1: আচ্ছা, তো এটা কিন্তু আপনি নিজেরা করছেন না, এটা বেনিফিশিয়ারি পাইছেন আপনারা?
0: এটা আমরা পাইছি, আমরা নিজেরা করছি না।
1: এটা সম্পূর্ণ টাকাই কিতা?
0: এটা সরকার থেকে দেওয়া হয়েছে।
1: আচ্ছা, এটা পঞ্চায়েতের মাধ্যমে করা নিয়েছিল? এটা
0: পঞ্চায়েতের মাধ্যমে।
1: আচ্ছা, তো মোটামুটি এটার থেকে আপনি মোটামুটি আশা করা যায় আপনি লাভ দেখতে পারবা?
0: এটা তো আশা করি, এখন কতটুকু কি এটা পরবর্তী সময়ে।
1: আপনার এটা একদম নতুন?
0: এটা একদম নতুন।
1: ওখানে আপনি ওই যে মাছ চাষ মাছ ফালানোর পরে এটা বিক্রি করতে পারছেন?
0: না না, এটা ফিশারি নতুন, নতুন ওই মাছগুলো পোনাও নতুন ফলানো হয়েছে, এখনো ধরা হয়েছে না বিক্রির জন্য।
1: খানি হিসাবে কেটে দিন?
0: খানি হিসাবে গোবর, তারপরে মাছের যে খাবার আছে ওই খাবারটা দেওয়া হয়।
1: মানে এটাই এটাই আপনাদের? আচ্ছা, তো এমনি সব রকমের পোনা ফলাইছেন?
0: কয়েক রকম কয়েক জাতের পোনা আছে।
1: সেটা কেটে ফলাইছেন?
0: এটা ঘাস খাপ আছে, কই, শিঙ্গি, ফুটি, ইসা, এগুলো ওরকম দুই এক রকমের আরো কয়েক রকমের আছে।
1: মানে এই রকমের মিলে
0: মিলে যাই
1: ফলানো হয়েছে। আচ্ছা, তো ঘাস খাপ ফলাইছেন?
0: ফলানো হয়েছে।
1: তো ঘাস খাপে তো ঘাস
0: এগুলা দবাও হয়, পাশে কলা গাছ আছে পুকুর পারে, এগুলা যখন পাতাটা কাটা হয় তখন পুকুরের মধ্যে দেওয়া হয়,
1: দেওয়া হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি আপনি ইটিলি আপনি আসুন, এরপরে বুঝে আপনার শীতকালীন সবজি লাগাইবে না গীতা?
0: হ্যাঁ, শীতকালীন সবজি, বৃষ্টিটা একটু ধরলে পরে শীতকালীন সবজি লাগানো হইব।
1: সবজি লাগাই? আচ্ছা, তো যাই হোক, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো। যাতে আপনার কৃষি জাতি আরো উন্নত হয়, যাতে আপনার শ্রীবৃদ্ধি ঘটে, যাতে সেই জন্য আমরা এটা চাইমো যে আপনার ক্ষেত কৃষি ভালোই চলুক। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: কৃষকের পরিশ্রমেই দেশের অন্নের ভান্ডার সমৃদ্ধ হয়, সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি। এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজ নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী।

আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর মনসা মঙ্গল গান শুনবেন। আজ শুনবেন বিপুলা মনসার বারো মাসি, পরিবেশনায় মরুণ মালাকার, পূজারী এবং তার দল।

মনসা মঙ্গলের আজকের পর্ব বিপুলা মনসার বারোমাসী, পরিবেশনায় বড়ৈতলি কৈলাসহরের মরণমালাকার পূজারী।

মনসামঙ্গলের আজকের পর্ব বিপুলা মনসার বারো মাসী, পরিবেশনায় বড়ৈতলি কৈলাসহরের মরণমালাকার পূজারী ও তার দল।

গো সরনেতে ধরি হি জিয়াইয়া দেওয়া আমার রূপের মুরারি বামু হস্তে আমি তারে কুদিনু ফুসবো ফানি সান্দে মোরে গালি ফারে লগু জাতি খানি বিশ্বাম্বর নাতে।

মাসের দিনে দেবপুজো একমনে হেমতালে আমারে খেদায়। আশ্বিন মাসের দিনে গেলাম চান্দের বাগানে, হুহংকারে পুরিলাম বাগান। কার্তিক মাসে চান্দের পুরি, পূজে শুনায় সুন্দরী, গট ভাঙি কইল কানো কান। আয়ে

মাসে শ্রীপঞ্চমী পূজে শোনা শিবদনী গালিপারে লঘুজাতিখানি ফাল্গুন মাসে দিনে সর্বদেব পূজে সান্দে বাম হস্তে না দে পুষ্পফানি চৈত্র মাসে পাইনু বাও ডুবা সান্দে চোদ্দ নাও দনে জনে কালিদয় সাগর

যদি না যাও আমার প্রভু লকিন্দ হয়র, তোমার বুঝা না হইবে সংসারের ভিতর, শ্বশুরে বুঝিবাগ তোমার চরণেতে ধরি স্বামী দান দেওয়া।

শুনলেন মনসা মঙ্গলের বিপুলা মনসার বারোমাসী পর্বটি। শিল্পীরা ছিলেন বড়ইতলি কৈলাসহরের মরণ মালাকার পূজারি, রাজেন্দ্র মালাকার কৃষ্ণা পাল, দীপালী পাল ও অমলেন্দু পাল। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব লক্ষিন্দরের জিয়ানী।

শুনলেন মনসা মঙ্গল গান। অল্প কিছুক্ষণ পর ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: 산자가 한 풀라고 나 아까스 번이 야구더라 다국생자가 뛰니 산자들하니 꼭 보라 아웨이 반다 반다 풀라고 나 카나라이는 하버니 꼭 반다
1: 산자절하니 하버니 꼭 카나이 동라이 카즈니 다국뛰 무국성로 카니 함작마 떠이지바야 파라 승 랑부샤럭 그방 카지나 탕트닝가이 승무수록노 리마심바인야 승번호 리테니 모바 하긴 나기니 카냐클라이 승 아무노 까함카이 샤메나바그이 승 신이 스튜디오 거보기뚜카 덕로 코니카 콜로뇨 뿌야노 덕로 증어 람수고
2: 함바이 떼쿨룸카 저토노노
1: 아 인가 뿌야노 덕로 증어 승나무승어 무수록님보 그방은 베마르통 인가 무수록님보 먹었던 프로 브록니 베마럭 눅작다만
2: দেরাউই মানু অনেক রকম নো দেরাউই মানু বহগ তংপুরু নিশিমে নজং যদি নো মুসুক কাহাম মানা মুসুক কাহামকে আ মুসুক যখন বহগ বিশং তংনাই আপুরু নিশিমে নবন কাহামকে নাই কিনি খলাই তলাং মনা নাও গে যখন বহগ তং জং সাই মানু বসু জরাতে বতং আ সময় আদার কিসা বারা কাহাম জার না নাংনাই জং যে ব্যালেন্সড রেশন হনুতা আমহাই গরং জাক আদার আদারও বেবং তংনাই আবহাই তে কিসা মিনারেল মিক্সার রক সংসারনা নাংনাই তুই কাহামকে খানা নাংনাই হিংকে যে বুমানো আ বুমানো ব বেশি ফিয়ক ইয়াউই তনিমা কাহামকে কাহাম তামগে হিমালে ফিয়ক কাহামকে বিয়াং বুনি বেড়া রক বার সাই তঙ্গি মানুয় আমি তো বড়নি নেচার নুসা বাহাই বলে সাইমিয়া বার সাই তঙ্গিকে উ কিসা হাকর হাই রক ফানু কলাই কাহামকে দেরা উই কলাই রক তং কাহামকে বিশিং নিবে সাব নষ্ট হই মানু আপনি বাকি বহগ তংফ্রুকে আপনি কিসা কাহামকে নাই কাহাম চার জাংনাই কাহাম খান খানই তনা নাংনাই কে আলকা লাস্ট বাবাই আজাইতে আজাইতে সময় আজাইনানি এক মাস প্রায় সিগাং এক দেড় মাস সিগাংও নজংবো ন ক্রিমিনি বিথি চারিমাংকে কাহাম এমনিতে বেবাক ধরনের ক্রিমিনি বিথি নজং বহগ কতরফ্রু চারিমেয়া কে যে বিথি চারিমা নাই আবো তো ডাক্তার রক সাইমানো কিন্তু তাবুক তো চিনি পারা আম চাই রগ গানা গিনি বেবাক জাগানো মাল মাল মাতা হামগ্রাই বে দেখনি ডিসপেন্সারি তঙ সাব সেন্টার তঙ আ জাগা রগ ব ক্রিমিনি বিথি রক মানথু কে তাই যে মিনারেল মিক্সার মানে অবরক মানথু গার থাঙি যোগাযোগ খে তং নাংনাই কে তাই ব সানা কালায় যে বহগ তংফুর নিশিমিনি সেকা যেন কাহাম জাতনি মুসুক মানানি মুসুংখে দুধ গবাং রানাই জাত ফান গনাং জাত মুসুক রানা মুসুংখে যেন যে এক দাগ্রের মানে মানে হাইনু মুসুংনো দাগ্রের ইয়াওই ইনজেকশন বাইজে যেন দাগ্র মানে যেনকে বাহানো আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এই আবু বাই যদি যেন মুসুংনো অগনাং রিমান খাঙ্কে আবু তে কাহাম আবু বেবাক জাগানো আবু মান থুই তঙ চিনি গানা গিনি নিজে মালমাতানি রং দশ টাকার মাবান যে খেলাই তো তাই ব সানা খেলাই ক্রিমিনি বিথি চার মানে পরে কেউ আজাই খেন যে বাহাত বাক্সা তো বহক বিশং তংফুর মান জাগি মান বলে অনেক রূপ তো আপনি বাকি আজাই মানে পরে কয়েকটা খেলাই তাই
1: তামুক মুসুক বুসা আছে কে আসাই মানে ইয়া গুলো বনো তোমো বুবা হাই তো
2: আসাই মানে লগি লগি কে তো চিন্তা মনাই না নাই ব নিজে নি হইতে না বাজা নাই তাই বনো পরিষ্কার রখলাই না নাই নাই বিনি যে অমথাই অমথাই নো রাইর না নাই নাই আবো হানি রাইর মা বাই ইংয়া আবনো গো কিসা পটাস

0: ফুলই বিথি ফুলই এক ইঞ্চি দেড় ইঞ্চি জাগান আর গই রাই মারাই গাদাং গই মালে ও অম থাইনি তৈ ইয়ং রক্ষাই মানু বেশিরভাগ নুক যাগ আজাইমানি পরে দেখা আজাইমানি পরে তাম অম থাই ইয়ং কলাই খা ইয়ং তৈ কলাং খা নই বাক্সা সকল বাক্সা কেবা তাম খাই ডাক্তার বাইসিন মালাইয়া বরকে তাম খাই সাইচুং সাইচুং কেরোসিন রক রু পেট্রোল রক নুখলাই রু কিন্তু আবো একদম চাই নিনি সাগ চিনি বরং নিব বাহান গেসা রং গানকে আর পেট্রোল রক রু হেকে বাহিং বাক্সা এসিড রক ছিল আবো একদম চাইকালে তাঙ্গাই মালে ইয়ং তো থুই উঠিল কিন্তু বিনি গানা গানা নিজে বিনি বাহানকে নাইয়া দেবা বিনি বাহান বাবো যে সগৈ থাঙ্কাঙ্কে ওয়াশা খাম প্রই থাঙ্কাঙ্কে আবো তাই হামনা নিবার খেলে তুগু গৌ দেখা যে রম দিয়ে আবো বেরেস ফানুংখা দামরিক ফানুংখা দামরিক গেছেন দুধ মানাই বসা তাইসা মামফিনাই বেরেস গবাসং আলবাই মানাই গৌ চাই ফুরুন সে বিনিয়া অম থাইও সে ইয়ং কলাই যেন নিজে ইয়াক বাই দেরারি মানিব ন পেট্রোল রকের সারই ওখান কি হিমি বেয়া ফান নি মানো তাই কসা কটর জেস পান নি তো নি মানো আমবাগে আমাই খলাই বাইয়া গাবনি পরে আসাই প্রায় মাস কাছে রং খাঙ্গে মাস কাছে সেখান ফানোসে চিনোর তো যেভাবে ক্রিমি অনেক মানজাগু আমার বাকে ক্রিমি বিথি জাতনা নাই আপ্রুব মাস কাছে পরে সারখে হামকু বুতা তা মানে বেলাই গলিও খে ক্রিমি বিথি ব ক্রিমি নো যেমন বুথার তেমনি নব কিসা বনব দেরারি মান বলে আপনি বাকে গে আপনি পরে গে দুই মাস রংনি পরে গে যেন ভ্যাকসিন নাই যেমন বেমার গবাং নুকজাক বলে আপনি বেশি ত্রিপুরাও যেটা যেন বেশি নুকজাগ আবং খা বাতিমা নিরু গে চেরে চেরে হন গেতে কাছে তঙ ততরা ফুলিমানি বহ ফুলি থিমানি পরে বুকুং তৈ তাই খিকরক তৈ মানে ন্যাচারেল অরিফিস তৈ বিনি তোমা হাই থৈ কক্রক অংখরু বুকুং তৈ বুকুক তৈ আমাকে এন্থ্রাক্স আমাকে বেভাগ জায়গা নমান যায় গিয়া তবে খে স্পোরেডিক্যালি মানে কাশে কাশা জায়গা ও কাশে কাশা বিশিং বিশিং ও আমাকে অঙ্গুতা এই তবে খেও যে বাতিমানি রক গে বেভাগ জায়গানো প্রায় নুকজাগো গে খিমানি নুকজাগো খিকেপে খিমানি নুকজাগো ও খিকেপে খিমান রক গানকে ক্রিমিনি বাগুই নিয়ম গুগু আপনি বাগুই যে তিন মাস পর পর মুসুক রং ক্রিমিনি বিথি সারি মাকে খাম শুধু মুসুক সিমিয়া যেন তো মুসুক নিদিন সালে মানে হেঁটো মাল মাতা যত ন যেন পুরি আলগা জেসপান ওয়াক হিন্দি যত ন ক্রিমিনি বিথি যেন ঠিক ঠিক সারি তো না শুধু মুসুক মাসা সিমিয়া আনি নগতাম তং মুসুক মাসা মুসুক মাগনি তং তির আলজুরা সা পুন মাগনি মাগ থাম তক মাগনি মাগ থাম ওয়াক মাসা হাঙ্কে কাইসানো ক্রিমিনি বিথি চার মান সময় আলকা রং নব একসঙ্গে চারি মাং কাহিকে তাই কাহাম
1: আ ক্রিমিনি বিথি চার মানে মুসুঙ্গ চারিব আবো যত চারি দেমান
0: আবো গানকে তো হাইকে সাইরি মাইয়া চারি মানু কিন্তু এক একটা ক্রিমিনি বাগে এক একটা পিঠি তাই এক একটা মাল মাতানি বাগে এক এক রকম মানে বনি মাত্রা কিসা ফেরুতা হেঙ্কে যেমন রম দি পুইলা বাবাই ও আসাই মানে আসাই দ্রব খিকে প্যাক রক খিয়া দেবা মুসুক রক দেগা রক আবরংনি আলকা আবহে মেইনলি এসকারিস নি কাইসা ক্রিমি তঙ আবরংনি বাগে হেঙ্কা আবনি পরে কতর যে মানে আবরং গাইকে ও ক্রিমি মানে খিকে প্যাক একদম মুসকি যে নুখান সে জায়গায় তঙ মুসকি সমসু মুসুমু প্যাক আবরকে এম্ফিস্টোম নি কাইসা তঙ আবনি বাকি বুঙ হেঙ্কে তাই কয়েকটা ক্রিমি তঙ যেমন যেন ফেসিওলা আবরকতা আবকতা মাই কিসা ওয়াতৈনি সময় রক হে বেশি নুকজাগো আ ক্রিমি রক হে তাঙ্গে হিমালে যেন যে উ গোসায়াদা স্নেল শিকাম্বুক শিকাম্বুক খা যে যে ক্রিমি আ মুসুগ আ রুখলায় শিকাম্বুক নি বিশিং আ ক্রিমি অর্ধেক অর্ধেক বিনি জীবন অর্ধেক পাইগিরাও আবুনি পড়েছে নেক্সট স্টেপ ব মুসুক রংনার বা অনুমাল মাতানার হাবু তরুক হাবু গাবন বাকি যখন যেন শিকাম বরক বেশি নুকজাকমান সময় ফাইমান সময় আপুরং গাইকে আর রুগ রোগ মানজাগু আর বিনি মানে ডেভেলপমেন্টাল যে কাইসা স্টেজ দমানি আবো শিকাম্বুকতে ইংটা শিকাম্বুক ন পরিষ্কার খেলাই মাইসে দিনছে আর রোগমান জায়গায় আমি থাকে তাহলে বিনি ডেভেলপমেন্ট নিজে অর্ধেক যে বিনি জীবন নি আবো সঙ্গে

0: liang kata orang tengah kita tengah ini apa hai rok muda
1: kan akhir ini pada bo musuruk ni sago bo hai bemar muka gimana
0: aw angge sama ni abu ni pada jeta kaisa bacteria khai mani abu kirim aja singsa rok muka o kuhan sama ni cere cere black quarter musuk abu angge kita mung musuk তো এমনিতে হেঁকে তো আদার কাহামকা চাইটং বা যে কোনো রোগ মানসা কাহাঙ্কে ন মসুক আদার যা থাইয়া খুঁজু কুতুং নাই মানে বিন যে টেম্পারেচার কাকাঙ্কে ন খুঁজু হাঙ্কে সিজা গো টাঙি নেখাঙ্কে টাঙি নেখাঙ্কে সাইমা ন বো কুতুংই দং গেবনি সুতৈমানি ফান অন্য রকম সিনাই কেসা আগ্রক ফান নং সিনাই খিয়া পান নং সিনাই খি কেপেক ফান খি সিনাই আদার যা থাইয়া মকল তিরক তাই আংখা মকল তিরক বুতিরক লাইখা খুতিরক চরাইখা ও যে ব্ল্যাক কোয়ার্টার নি সামানি আবু হঙ্কে তামো ইয়াকুং সে বাহান ছগি থাঙু আবু টাঙ্কা ইয়াকুং নি বাহান ছগি থাঙু ই টাঙ্গে নাই খাঙ্কা হিঙ্কে মানে বিশং গ্যাস ইঙি থাঙু তা আবু টাঙ্গে নাই খাঙ্কে মেরি নাই খাঙ্কে বিশং হাবি থাঙ্গাই হিঙ্কে আওয়াজ বুং কাইসা খরাং উতা চেরে চেরে আমবাগি নি বিনি চেরে চেরে বুং রে যাগু আবু নি হইতে হিঙ্কে অব ও রোগ জেন অমু নিব রোগে পাই খাঙ্কে পুইলা বাবা নিয়ে যদি সাইমান খাঙ্কে চিকিৎসা খেলাকে হামি মানো তবে খে বেশিরভাগ ন সময় মার গিয়া আহ ন আতমসা নই কাবাহাই ইয়াকুং হিমিমা ইয়াঙ খুলে ওই কালাই দো তাঙি নেখে আমি চেরে চেরে
1: অজে চেরে চেরে মানে ইঞ্জানি সিকাং বনো ব্যবস্থা বা ট্রিটমেন্ট তো
0: বিনি ব্যবস্থা দো আবং খা ভ্যাকসিন বা টিকা যখন ভ্যাকসিন রান নাং নাই যখন তে জরাই তো নাই বো তিন মাস নি বয়স ন বা ভ্যাকসিন নি এক একটা কোম্পানি এক এক রকম ভাবে খলায়ু বেশিরভাগ তে জং তিন মাস নি ও তিন মাস নিজে দেখানো রুতা ও ভ্যাকসিন রিমা রেখাং কে আবু নি পরে ছয় মাস নি পরে তাই সা রুই বছর বছর ব্রুম রে মাতং নাই গে আর রুঙ্গই থই থাঙ্গা খলাইনি বাগে হিংকে জং কিসা শুধু তামো বছর ব্রুম কিসা নাই নাই কিনি খলাই ভ্যাকসিন মার রে নাই পুইলা তিন মাস নি বয়স আবু বু নিজে আসক্ত লাগে রে রিয়া ফান জং তাবুক তো মাল মাতা নি মাল মাতা হামগ্রাই বেদেক নি যে বরং তাংমুং তাংমুং বিতি নি বিশিং অন সব তং যে বছর বছর ও ভ্যাকসিন দান রে নাই থাঙ্গি বরি মানে অত লাঙি থাঙ্গে তো তেবসে কাহাম রি রহ তবে খে বরক সাকলাই রু তাকো অত অমতই দিন সঙ্গে ফাইনাই অ জাগাও হে আম চাইনি যত মুসং নত লাঙে আর যত কুথুম লাগিয়া গানা নিকাশা পারা নিফা নংখা আ পারাও রিখা দুই তিনটা পারা রো মিফানো একসঙ্গে রিখা আবার হিংকে রথগুতা তাঙ্গি মানে একটা একটা জাগাও নসে একশোটা মুসং রিমানাই যাত একসঙ্গে রি রেখে যাও ইনকে ও ব্ল্যাক ওয়াটার নো বাদ কারি বুতং তাই কাইসা হিমোরেজিক সেপ্টিসেমিয়া আবং গাঙ্কে আবাকে গদনা ফুলিউ আবং গাঙ্কে তাম আবো মেইনলি আবো গো লাংমানি যে লাংমানি রুগ হঞ্জাগে মানো মানে ততরানি ও হামাহতিনি বেজওয়াং কেউ পুরা যে ফুসফুস লাংস পুরা রেসপিরেটরি ট্র্যাক্ট আবো ইনফেক্টেড ও মুতা ও বাই গাইকে পুরা হামা কামকে নাই মেয়া বুক উঁটি কুঁটি হ্যাং মার্কে ফাইনাই খিকেপে বুয়াশে উঠু খিউ কে তামং তুই জমি ওই থাঙুতা ম্যান্ডিবল সাব ম্যান্ডিবুলার জন ততরাত ও গো খলাই তলা দ্রু ভাই কে আবো আস্তে আস্তে উলতে তলাও ও মুসুংনি তলা নিজে যে ডিউল্যাপ নো ব্রিস্কেট আ জায়গাও থাঙু পুরা তলা একদম তৈ জমি ওই থাঙু তা থম থমগুই দো গাবন পরে কাম আতম সাকে খুঁজু তুঙি টেম্পারেচার ঙই আদারক সাই আমি থই মানু বা আবু বউ সময় নি বিশেষ যেন চিকিৎসা খাইমান কাহিনকে আবু নিব ভ্যাকসিন ও থাইজ ব্ল্যাক
1: ওয়াটার
0: আবু নিব টিকা তো
1: পারা পারা রগ সং সুরড়ি মানু খাঙ্কাই সং নুগোটা বহর কটমা আঙ্গি রক থই থাঙ
0: আতম সাকে ফুলে যাও থই থাঙ
1: আবখাই তাং থই
0: তাছিং ও সামানি আব রকমকে তো বেবাং ন জীবাণু বাই ইং জাগ রুগ রক তাই বো আলকা রব তং খ হাই পন তাবং নং সং মানি আব হং কে তাম তোমকে কোন জীবাণু নি রুগ আবকা জামা সাথানি দেরা ওই
1: সাথানি দেরা
0: বাক্সা তং ও জাবরা আতম সা একদম গ্যাস বিশি ইং নাই জাত ও যে ন বহক ফুলে ওই থই মানে আপনো ব্লড হন জাগো ব্লড বা টিম্পানি নতা আতম ডাইজেস্টিং ইয়াওই আতম সা বিশি মাসা খে বা বাংসা কে তাম ও জাবরানি বেলাই কুতা গ্যাস প্রোডাকশন গ্যাস প্রোডাকশন নাই তঙ্গে বাক্সা তাম ও কাইলা বাড়ি রং নি পরে বাক্সা মাইক সাম রক মুসুর রং সার বাক্সা আবু রক ডাইজেশন নিয়ে আমাকে ইনডাইজেশন গো ভাই দুইটা কারণে বহক খুলি মানুতা থম থম আবু নিব আবু কাহাম

0: ke somoy tong sandi jodi no jeung ko nayang ke am jogi nyar yang kan ke thui pan manu phatsa ke kelai aboni ke bithi to man thoguno ge bithi ruwi bo nge jat phatsa rong kan ke pura bo ko supply chain can trucker and cannula hunu mani tong ta abo supply maru gab am hai kan ke logi logi no je kono borok doctor ba ards staff je kono je sno panori kan ke
1: Doctor Kree, Flacho Horogonka, guessing all supplazang, the supplazang, I'm not
0: buying Baria, Pai Butoni Manu, Gematra Rocam, guessing him at Tonai, Rimano Abai. Doctor Rongo Sungai, Tony Rimano, Jodin and Nimusoka Bangba, Nina Elakawa, Gana Guinea, as a curry. Doctor Rong, get along it Hangimanus, Halai, Doctor Bai.
1: Okay, Abu Goks, yes, plan Hamaka, Bu has had Iba, Bohok Latina,
0: Bohok Latias, Hide Babai.
1: Sati, Kashizagana, Kabanga Zagana,
0: Kabanga Zagaya, Kashizagar canon, call it Abuto, because of Boroks, Blakasaya, Tangimal, Suplazak, I believe, Abu Doctor by ideas, Taborong climate camp.
1: In case Suplazak. Supply karate on Bevasta
0: on Bevasta, Bittis Arzana, no, Gabono, Bishi Zagani, Kutulia Kamatona, get Alka Kunpanzaria, Tony Mankekaham. As home with the Bishing of Bono. Give who him Yarong, Mamma, Homoyam, I can pull again. Abono Caribo, Jezibanu, by Inzagro, Tomoteka Shanka, Batimani,
1: Batimani,
0: Abu Markin, Kimashi, Tanga Himale, or Rum Kangatilatia, Sumitia. কিন্তু তামং দুধ রি টং নাই গাই হিং কে বতাই দুধ কম রে নাই বা আল নি মুসং কাং কে বিনি ব কাম কে আল বাই মাইয়াম দুর্বল লঙ্গি থাঙ্গু সরি যে সাতুং বিশি সহ্য খাই মাইয়াম বা তিকে তামং ইয়াকুং কসার কসার গ বুখু গ কসাঙ্গু
1: ইয়াকুং
0: কুয়াস কোক টি রাই রং নি থাঙ্গো বুখু বিশিং গ খসেই আজাগার গ কসাঙ্গো গে কুলুম টং গ গে কুকো বুকুমুরক পুরা থ্যাং সাই থ্যাং মা হাইং টং বাইও গনো তামং খ খুক তৈবু সরাইও একদম কলমা খ সরাই তো সব সময় ন গে সা খান কে বুকাইছে চাক চাক পচাক পচাক খাই কাইছে আওয়াজ গুতা গে আবু নিব এফএম দি নিব অব কে এফএম দি বাবা দি মানি হনু বনব ভ্যাকসিন তো অমুকে কাইছে ভাইরাস নিছিরু
1: আবু ইয়া শুনি সিকাং আ ভ্যাকসিন চারি দে মান নাকি
0: ইমান পরে ইয়া সানি সিকাং দেগা আসাই খেনো জেউ দুই তিন মাস নি বিশিগো বনব ভ্যাকসিন রুই তাশা বুস্টার ডোজ কাইছে রুই বছর ব্রু মৃত খানকে
1: অরু ইয়া কাটিং মান দা
0: ইয়া কাগি মান
1: হতে কে সঙ্গম সঙ্গ বাক্সা বাক্সা সঙ্গ কান্তা তে
0: যে খুঞ্জু
1: যে খুঞ্জু রগ ইয়ং উটা কি ইয়াবর খাই বুবা হে কি
0: আবু বুতা মু মুসুরক তো ইয়াং থাঙ্গো ইয়াং অর খুলায়ো অরং লাইও বর ওয়াই বর বু খাইলায়ো আম হে রক বু কিছে মিশা কে সাঙ্গো গে বাক্সা আবু খ সঙ্গ ওটাইটিস নুতা ওটাইটিস আবু নহ গে বুতা মু ও খুঞ্জু ও খানকে কামকে মুসু হিমিশন মাইয়াং আবু কে লোকাল জং কো অয়েন্টমেন্ট রক মার নাই বিথি মার নাই আবু বু ডাক্তার ভাই মা লেখেন যাও আর জায়গা বাক্সা আর জায়গা বু কেরিশন রক সালাস
1: আই কো সিং বাক্স বাক্স কেন কিশা কিশা নপালি সক রি মানু গো
0: আবু রক মানি যায়া স্পিরি রক মানি যায়া তাং মালার কসাং খানকে ও বুতুই তুই নাই জাত ইয়ং গবং মা বিরি টং মুলে আবু বুতুই তুই কেলাং থাঙ্গু আবু সং ম্যাগট হনু আবু কে ম্যাগট রঙই থাঙ্গু গে তাই বো টং ক্রিমি ফাতার নি ক্রিমি বু টং বহক বিশিং নি ক্রিমি তঙ্গ যেমন ক্রিমি তো অনেক জায়গা তঙ্গিমা বলে লাংমাও তঙ্গিমানো বহক বিশিমা বুতঙ্গ বুকুর বুতঙ্গ ফাতার বুতঙ্গ ও যে বুকুর নি ক্রিমি রক ফাতার নি ক্রিমি আব রক গাঙ্গে আ খুঞ্জু রক মুতা খেলাইও আম হাই আবু বো ইনজেকশন রক রিমানো যে ক্রিমি ইনজেকশন মার নাই আপ্রুক
1: সিনিয়াগত জরা কে হেপনো ডাকা জং লাস্ট সিংনাম জং সিং তাবু মুসুক নক রক নুগো বাক্সে মিসকি রক সাপ খায়া হানো
0: আবকে তন মানে কি একদম চাই আ ভাই কে তো কৃমি রক্ত বাং নাই জীবাণু তাই বুতং নাই তাং বলে যে কোনো জীবাণু ব কিসা কসাং শুরু শুরু কিসা বেলাই হিউমিড আমহাই মানে একদম তা মোহনাই যে হিউমিড যে কিসা কসাং রে কিসা তুং রে আমহাই জায়গা অঙ্কে বেশি বরক মানে বংশ বিস্তার খাইমান জীবাণু বংশ বিস্তার খাইমান তেম থাম্পুই রক বনু গিয়াত বা আমহাই কে মুস্কি রক খিবিয়াতন কে থাম্পুই রক হাইনা ব্যাং ব্যাং আ থাম্পুই নসে কিসিসা কসারক মাংকেও অমথাই রক উখুঞ্জু রক কসা মাংকে তুই তুই রু আ থাম্পুই রক নাবনি সোর্স গাবন বাগে পরিষ্কার কে তনা নাংনা সব সময়
1: আ গাই সিং গবাংমা খনা খনালাই মাখা বাইকে মুসুং নাই বাইকে নাকি খাইনে বু বু বু হাইকে বং নি রুক নি ইয়াকাক নানি ইংকাই খাজানি তাকু বুকু সঙ্গে বুঝি খেনা হানি খাখায় ইংকাই সঙ্গ টংলা হেনপন টংমালিয়া সঙ্গ কিনি অরণ মা বাসা লাসিনাই ইংকাই পাইথাগো যত্ন খুলুমকা
0: খুলুমকা

হাবানিকক পান্ডা খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তাবুক যাদুনি রেসাপুং খানালায় রেসামগো খরং রোয়ানা সুরন কন্যা কলয়।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে।

0: সিরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে এফসিআর এর নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
1: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 starred questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open but we didn't make the fullest use of the opportunities.
0: এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদ্বানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
2: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी सदन में सालों से यहाँ हूँ और मिचला लेकिन मैं एक सुरुकाश हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
0: লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হইহট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
3: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায় ইয়ে তরিকা হোতা হ্যায় ক্যোঁকি লোগোঁ নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে তো পহলে বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কহ রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বনা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায় তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ঔষধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক আকাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
4: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হ্যায় ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে ইয়ে জোড়ো সে জুড়ি হুই হ্যায় ভারত জেসে ভাষায়ে জেসে পেহনা খান পান জেসে আলাগ আলাগ হ্যায় এসে সংস্কৃতি ইনকা নৃত্য সঙ্গীত হার চিজ আলাগ হ্যায় জেসে কি এ প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান।

নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতায় শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। ঊনকোটি জেলার দোলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচ বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কৌর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রুপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তিরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সুভাষ দেববর্মা তিনি কক্তমা ববাগ রকংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতালা সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকারিয়া ফারকা তিনি বন্দে মাতরম রসাপমানিয়াগুলো লোকসভা তাই রাজ্যসভানি ওয়াতৈমলনি অধিবেশন পাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি কৈলাসহর বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা হাফাংনি হামক্রাই গনাং তাংবুতাংন চেঙ্গি রেখা তাই হলং থংকাইখ্যা কমনওয়েলথ যদুও রংসাকনি মেডেল মানাই অস্মিতা দেন তিনি বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশননি বখাক্তই বরমিয়া ফারখা তাবো কক্তমা শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতালক কাশা আলাইডা বরম

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: अमर नाथ पिंटू देवनाथ हमारे बारे हम बासा बसपल्ली रायतपुरा আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতা এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
2: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা বিমা সংস্থা জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দিকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আজ ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 6টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই কথা বলেন। উল্লেখযোগ্য উদ্বোধনের মধ্যে রয়েছে ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি এবং ফেন্সিং, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওপেন কমিউনিটি হল, উপস্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন। যেসব প্রকল্পের আজ শিলান্যাস হয়েছে তার মধ্যে রয়েছে অনাথ শিশু কন্যাদের হোম স্থাপন, পঞ্চায়েত ভবন, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও ক্রীড়া এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। 2022 সালের 6ই ডিসেম্বর থেকে এই পর্যন্ত 19টি জেলায় মোট 56টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে। এর জন্য প্রায় 197.68 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্লিন অ্যান্ড গ্রিন 19টি উদ্যোগের প্রশংসা করে বলেন, 19টির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কৈলাসহর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে জমি অধিগ্রহণে রাজ্য সরকার সহযোগিতা করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, 19টি জেলা পরিষদের সভা অধিপতি অমলেন্দু দাস এবং জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। জিরানিয়ার মজলিশপুরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে অন্নদাতার হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতোষী দাস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই জেলা প্রশাসন আয়োজিত হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একটি সুসজ্জিত তিরঙ্গা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিদানন্দ বৈদ্য, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি প্রমুখ। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার কলেজ স্কোয়ার থেকে বিকেআই মাঠ পর্যন্ত দক্ষিণ জেলাভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সিআরপিএফের 124 নম্বর ব্যাটেলিয়ন এবং আগরতলা পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। প্রগতি স্কুল মাঠ থেকে এই র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ মোহনপুরেও তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিরঙ্গা র্যালিটি মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর মোহনপুর বাজারে শেষ হয়। বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ তিরঙ্গা র্যালির আয়োজন।

0: করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ কৈলাসহরের শ্রীরামপুরে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কার্যালয় অটল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল এবং মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি মঞ্চাক ইপ্পার। তিনি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বটতলা, মোটর স্ট্যান্ড, নাগেরচোলা এবং রাধানগর সহ আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার পেত্রা কামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। 14.93 জমিতে এই স্কুলটির নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 48.85 কোটি টাকা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ আড়ালিয়া একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শিবিরে 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্পসহ বিভিন্ন শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দেশে সঙ্গীতে রয়েছে বহুবিধ পদ্ধতি, নৃত্যে রয়েছে নানা শৈলী এবং লোকনাট্য বিদ্যমান অসংখ্য রূপে। তবু এসবের মূলে রয়েছে এমন এক সাংস্কৃতিক ভাষা যাকে ভারতীয় বলে অভিহিত করা হয়। বৈচিত্র্য ও ঐক্যের এই পারস্পরিক সম্পর্কই ভারতের শিল্পকলাগুলোর অন্যতম প্রধান শক্তি। রাষ্ট্রপতি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে দেশের অনেক লোকশিল্পী বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। এই ধরনের শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
1: ভারত কা যে স্বতন্ত্র সংস্কৃতি উসকো কভি ভি মিটনা নেহি চাহিয়ে। ऐसे विधाओं का ना केवल डॉक्यूमेंटेशन होना चाहिए, उनकी जीवंत रखने के लिए विशेष प्रयास जरूरी होना चाहिए, क्योंकि भारत सबसे अलग है। आधुनिक होना चाहिए, लेकिन आधुनिकता ऐसे नहीं होना चाहिए कि हम लोगों का संस्कृति ही विलुप्त हो जाए। मुझे बताया गया है कि एकेडमी इसी उद्देश्य कला दीक्षा कार्यक्रम का आयोजन कर रही है। सभी वरिष्ठ कलाकारों को अपनी अगली पीढ़ी तैयार करने के लिए योजनापूर्वक प्रयास करना ही चाहिए।
0: সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল 20 জুলাই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দিকে আজ বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দে বিলোনিয়ার বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস।

0: শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডুতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05, প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন, হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব শুনলেন। আজ রাজ ছবির গান শুনলেন। কণ্ঠশিল্পীরা ছিলেন অরিজিৎ সিং, কে কে, শ্রোতা বন্ধুরা, এখন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন। আজ প্রথমে সজ্জিতা খাতুনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন।

আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে হিন্দি ছায়াছবি ওয়ারদাতের গান শুনবেন, আর কণ্ঠশিল্পীরা হলেন বাপ্পি লাহিড়ী, অন্বিতা এবং অন্যান্যরা।

ছায়াছবি ভুয়াদ্দাতের গান শুনছেন, আর কণ্ঠশিল্পীরা হলেন শৈলেন্দ্র সিং এবং অন্যান্যরা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

লম্বু রোগা ডাকা শম্ভু চড়ে শুধু টমটম ঠেটকিটা বম বম চড়ে শুধু টমটম ঠেটকিটা বম বম আইকুম বাকুম তাড়াতড়ি যদুর মাসে শ্বশুর বাড়ি রেল কম জমা জম পা পিছে আলু দম চাম চিকে চিকে বাম চিকে চিকে চাম চিকে চিকে বাম চিকে চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে চাম চিকে চিকে বম বম চাম চিকে চিকে বম বম চাম চিকে চিকে বাম চিকে চিকে বম বম চিকে বম বম চিকে বম বম হে ডাবাটাস টসে লেবু চটকায় ফিটকে ছোড়ার ঘাড় মটকায় লেবু চটকায় লেবু চটকায় লেবু চট টাপা টস টসে লেবু চটকায় ফিটকে ছোড়ার ঘাড় মটকায় টাপা টস টসে লেবু চটকায় ফিটকে ছোড়ার ঘাড় মটকায় জ্বালা ভাড়া চিটে গোড় চরঙ্গে চিতপুর জ্বালা ভাড়া চিটে গোড় চরঙ্গে চিতপুর ভাই নাগপুর কানপুর মধুপুর বোলপুর পাগলপুর ছাগলপুর রাঁচি রাঁচি পাগলপুর টাম চিকে চিকে বাম চিকে চিকে টাম চিকে চিকে বাম চিকে চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে বম চিকে বুবু চিকে টাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম বাম চিকে বাম বাম চিকে বাম বাম পেঁয়াজের খেতকি বলে শুধু হেঁটকি রসুনের চটচড়ি এই দেবে খালি সরছড়ি এই ঝুলকুনি পাচড়া এই এলোচুল আচড়া এই চুপচাপ পায়ে হেঁটে চল রেফা লাগছা চুমটা লাগছা খাড্ডা আড়াচ্ছা মুন্সি আড়াচ্ছা ফুটবল বালি বল ডাস্টিন বেস বল কিংকন কিংকন বল বল হল পল কোয়াইটন কলিকাতা ফ্রন্ট মুড়োর ঘন্ট

এখন বাংলা আধুনিক গান শুনলেন। কণ্ঠশিল্পী ছিলেন কিশোর কুমার, আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী আলী আকবর খান। আজ শুনবেন শারদ বাদন।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাট্য একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরো স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে

0: লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেন। প্রতিবাদ জানান লোকসভা নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন মল্লিকার্জুন খড়গের তোলা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যাঁ আর সরকার উসকা জবাব দেতে হ্যাঁ। ইয়ে তরিকা হতা হ্যাঁ, ক্যোঁকি লোগোঁ নে হমকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলে বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হম ডিসকাশন চাহতে হ্যাঁ আর অপোজিশন বাহানা বনা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যাঁ। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যাঁ।
0: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোল এবং সভার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলো দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর লাহিড়ি বলেন দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 24 সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সংগীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান আমাদের দেশে সংগীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হম নেই কর সকতে। এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হর চিজ আলাগ হ্যায়। জেসে কি প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লাল কেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 মূর্তি থেকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2046। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত্রি 10টা

0: 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই জন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে। সকাল 9:15 খবরের পর ওই দিন আকাশবাণী কলকাতায় সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন বাতিল করা হয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতায় রাত 10:00 সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জেরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQISকে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। খবর এখনকার মতো এখানে শেষ হলো। এর পরের খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 9:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্যজি।

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 7:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

11টায় লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 রজনীকান্তের গান, 12:30 নজরুল গীতি, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

দেবীজি 5 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন, 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 2:30 মিনিটে মনসা মঙ্গল গান, 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল গান।

সাতটায় আমাদের দেশের মহামহিম মাননীয় দ্রৌপদী মুর্মুজির 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তা আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টায় প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অপভূষিত পরে কপুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মুজির স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা এবং ককবরক রূপান্তর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 25 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।